গানের পর ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, উৎসব অনুষ্ঠানের পাশাপাশি নতুন প্রযুক্তির কল্যাণে যখন আধুনিক যানবাহন রাস্তা দখল করতে লাগলো, তখন দিয়ে দেখা দিল মহাবিপত্তি। একদিকে ছিল গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়ি, সাইকেল আর ট্রাম, বাস, মোটর গাড়ি। স্বাভাবিকভাবে এই দুইয়ের সহাবস্থান প্রথম যুগে খুব একটা সহজ ছিল না। আধুনিক এবং প্রাগাধুনিক সময়ে যেন একই সঙ্গে কলকাতা শহরের বুকে উপস্থিত ছিল। সেই সময় বেশিরভাগ মানুষই চট করে নতুন প্রযুক্তি মেনে নেয় না, তা তাদের দৈনন্দিন জীবনকে ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে বলে। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে নানা বদল আসে আমাদের জীবন চর্চায়। ফলে 19 শতকের দ্বিতীয় ভাগে যখন কলকাতার নাগরিক জীবনে নানা পরিবর্তন দেখা গেল, তখন রাস্তার অধিকার নিয়ে চাপান উত্তর আর পুলিশের বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে কিন্তু সে সময় দেখা দিল।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম চালু হয় কলকাতা শহরে। 1902 সাল থেকে তা হয়ে দাঁড়ায় ইলেকট্রিক চালিত। 1896তে মোটর গাড়ি আর 1922 সাল থেকে মোটর চালিত বাস কিন্তু শহরের রাস্তায় নামে। এক হিসেব অনুযায়ী 1914 সালে কলকাতায় গাড়ির সংখ্যা ছিল 517, ট্যাক্সি ছিল 240, মোটর সাইকেল ছিল 152, আর ট্রাক ছিল 21খানা। 1925-এ দেখা যাচ্ছে 280টি বাস কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে চলাচল করছিল। কিন্তু এই আধুনিক দ্রুতগতির যানবাহনের পথের কাঁটা হয়ে দাঁড়ায় ঢিমে তানের গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়ি আর অবুঝ পথচারী। আরও কথা হবে কিন্তু অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এই কলকাতা শহরের আধুনিক দ্রুতগতির যানবাহনের পথের কাঁটা হয়ে দাঁড়ালো সেই সময়কার ঢিমে তানে চলা গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাকড়া গাড়ি আর অবুজ পথচারী। ট্রাফিক জ্যাম কলকাতা শহরের শতাব্দী প্রাচীন এক বৈশিষ্ট্য। পুলিশের কালঘাম ছুটে যেত এই ট্রাম বাস মোটরগাড়ির যাতায়াতের পথ পরিষ্কার রাখতে। যান চলাচলের নতুন নতুন আইন প্রবর্তন হতে শুরু করলো এই সময় থেকে। 1870-এর পর থেকে পুলিশ রেকর্ডে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন অপরাধের তালিকায় নতুন একটা বর্গ যুক্ত হলো, যার নাম ছিল স্ট্রিট অফেন্সেস। রাস্তাঘাটে নানাবিধ বেআইনি কার্যকলাপের ফলে কিন্তু এই স্ট্রিট অফেন্সেস যুক্ত হয়। 1888 সালে আমরা দেখতে পাচ্ছি যে 2930টি গ্রেপ্তারির ঘটনা ঘটে। রাস্তার ভুল দিক দিয়ে বা হেডলাইট ছাড়া গাড়ি চালানোর জন্যই কিন্তু মূলত এই গ্রেপ্তারিগুলো ঘটেছিল সেই সময়। আধুনিক শহরের রাস্তাঘাটে স্নান করা, মাঝে আচরণ করা বা মাতলামি করা সব কিছুই কিন্তু সেই সময় পুলিশের ব্যস্ততা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কিছু ভেজা মানুষ, কিছু মানুষই তাই আবার হাজার গানে শেষে আরো

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমরা দেখছি যে যন্ত্রচালিত যানবাহন যখন শুরু হলো কলকাতা শহরে, সে সময় কিন্তু রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে গেল। কলকাতার বহু রাস্তাই অপরিসর ছিল, আর সেই সব পথের মাঝ বরাবর যখন ট্রাম লাইন পাতা হয়, তখন মানুষজন, অন্যান্য যান, রাস্তার ধারের দোকানপাট মিলিয়ে মিশিয়ে এক বলতে গেলে জটিল সমস্যার সৃষ্টি হয়। 1883 সালে আমরা দেখি যে অনেক জনই কিন্তু আহত হয় ট্রামের আঘাতে। 1903 সালে 240 জন গাড়ি চালককে গ্রেপ্তার করে পুলিশ বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য। 1914 সালে গাড়ি দুর্ঘটনায় প্রায় 67 জন মারা যায় আর 988 জন আহত হয়। এই নানা পরিসংখ্যান থেকে বোঝা যায় যে কিভাবে 20 শতকের গোড়া থেকে কলকাতার রাস্তাঘাটের চেহারা কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছিল। এর কয়েক বছর পর ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের হাত ধরে আরও ব্যাপক আকারে কিন্তু পরিবর্তন ঘটে এই শহর কলকাতার রাস্তাঘাট আর যান পরিবহনের ক্ষেত্রে।

আপনাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, এই আধুনিকতার মানে কলকাতার আধুনিকতার শর্তই কিন্তু ছিল যন্ত্রচালিত যান চলাচল আর গরুর গাড়ি বা পথচারীদের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা, যেখানে ট্রাম, বাস, মোটর গাড়ি প্রগতির সূচক হিসেবে দাঁড়াবে আর অবাধ্য পশু বা পথচারী অনাধুনিকতার একটা অবশেষ হিসেবে দাঁড়াবে। আইন মোতাবেক আদর্শ নাগরিক গড়ে তোলা সেই সময় দুষ্কর হয়ে পড়েছিল। প্রশাসনের মতে আধুনিক নগর পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ অন্তরায় ছিল রাস্তা জুড়ে লোকজনের চলাচল, ফুটপাথ ব্যবহার করতে একটা অনীহা মানুষজনের মধ্যে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কলকাতা শহরে বেশিরভাগ ভারতীয় এলাকাতেই ফুটপাথগুলি কিন্তু ছিল কাঁচা আর কাদাভর্তি। প্রথম বিশ্বযুদ্ধের সময় লাল সুরকি দিয়ে এগুলিকে পাকা করার ব্যবস্থা করা হয়, কিন্তু এতে যে কোনো সুরাহা হবে না সে বিষয়ে কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে একটা লম্বা চিঠি লিখেছিলেন স্কটিশ স্থপতি প্যাট্রিক গেডেস। তিনি বলেছিলেন যে বেশিরভাগ ভারতীয়ই খালি পায়ে হাঁটাচলা করে, তাদের পক্ষে কাকড় বেছানো ফুটপাথ মোটেই কিন্তু সুবিধের হবে না। আর তাছাড়া কলকাতা শহরের রাস্তায় পায়ে চলা মানুষের সংখ্যা কিন্তু প্রচুর, আর তার উপর রয়েছে জাতিগত ছোঁয়াছুঁই বাঁচিয়ে চলার একটা তাগিদ। এসবের কথা মাথায় রাখলে দেখা যাবে যে ফুটপাথগুলি নিহাতই অপরিসর। গেডেসের অভিমত ছিল যে অন্তত 17-20 ফুট চওড়া ফুটপাথ কিন্তু দরকার সেই সময় কলকাতা শহরের।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hari Haran. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে আমি হাজির। অনেকদিন পরে আকাশে একটু ঝকঝকে সূর্যকে দেখে মনটা খুশিতে ভরে গেল। ঘুম থেকে উঠে বাইরের জানলা দিয়ে তাকিয়ে দেখি সূর্যের আলোতে ভরে আছে সবুজ মাঠ। অপূর্ব ভালো লাগায় ভরে যায় মনটা, আর তখনই মন বলে ওঠে চলো হয়ে যায় নিরুদ্দেশ। আর তাই তো প্রতি সপ্তাহে আমি আপনাকে নিয়ে বেড়াতে যাই সেই নিরুদ্দেশের দেশে। এর আগে আমরা গিয়েছিলাম বালি। ইন্দোনেশিয়া মানে কিন্তু অনেকেই ভাবেন বালি বুঝি একমাত্র জায়গা। আগে না, ইন্দোনেশিয়া একটা খুব সুন্দর দেশ, আর চারিদিকে ছড়িয়ে রয়েছে অনেক আকর্ষণীয় ঘোরার জায়গা। হ্যাঁ, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং আরও এক বিখ্যাত শহর যোগজাকার্তা বা জোকার্তা কিন্তু দুর্দান্ত ট্রাভেল ডেস্টিনেশন। আজ আমি আপনাকে নিয়ে যাব ইন্দোনেশিয়ার এই দুই রোমাঞ্চকর জায়গায়। জাভা সমুদ্রের তীরে অবস্থিত বলে এই অঞ্চলকে জাভাও বলা হয়। এর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হলো এই জায়গাটা। প্রতি বছর কয়েক হাজার মানুষ প্রকৃতির স্বাদ নিতে এখানে আসে। বালি থেকে সরাসরি আমরা চলে আসতে পারি জাকার্তা, অথবা আগে যোগ জাকার্তা এসে তারপর সেখান থেকে গাড়ি নিয়েও জাকার্তা আসা যায়। বালি থেকে জাকার্তা খুব সহজেই ফ্লাইট করে পৌঁছে যাওয়া যায়। মোট দূরত্ব প্রায় 192 কিলোমিটার। চলুন আমরা পৌঁছে যাই জাকার্তা, আর নিয়ে নিই একটা ছোট্ট ব্রেক। পরপর তিনটে গানের পর আমি ফিরে আসছি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আমার এই শোতে আমি আপনাকে নিয়ে চলেছি ইন্দোনেশিয়ার জাকার্তায়। এয়ারপোর্টে নেমে ব্লু বার্ড ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে একটা ট্যাক্সি নিয়ে স্ট্রেট হোটেল। এখানকার এয়ারপোর্টে আপনি মানি ট্রান্সফার করে নিতে পারেন। এই ইন্দোনেশিয়া হলো ভিসা ফ্রি কান্ট্রি, মানে 30 দিনের কম যদি ইন্দোনেশিয়ায় থাকেন তাহলে আপনার কোনো ভিসার প্রয়োজন নেই। জাকার্তা হলো ইন্দোনেশিয়ার রাজধানী, আবার এই দেশটার সংস্কৃতি ও অর্থনীতির কেন্দ্র হলো এটি। এখানে এসে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো অনেক মালায়ান এবং চাইনিজ ক্যাফে, এছাড়াও রয়েছে দেখলাম ডাচ কলোনিয়াল শাসনকালে নির্মিত অসংখ্য বাড়ি। এখানকার সুসজ্জিত মসজিদগুলো দেখার মতো। বিশ্বের জনপ্রিয় শহরগুলির অন্যতম হলো এই জাকার্তা। জাকার্তায় অনেক হাই রাইজ বাড়ি এবং সেখানে রয়েছে ব্যাংক, বড় বড় অফিস, এছাড়াও রয়েছে এক গুচ্ছ সুসজ্জিত শপিং সেন্টার। মেট্রোর পরিবর্তে এখানে এয়ারকন্ডিশনড ট্রান্স জাকার্তা বাস চলে, কয়েকটি লাইনে বাস চলে, স্টপগুলিতেই রয়েছে টিকিট অফিস এবং সেগুলো টার্নস্টাইল সহ মিনি মেট্রো স্টেশনের মতো। কাউন্টারে একবার টাকা দিয়ে গন্তব্যের টিকিট কেটে নিন, আর তারপর অন্য অন্য লাইনে বাসে ওঠার জন্য আর টিকিট কাটার কোনো প্রয়োজনই নেই। চলুন এখন শুনে নিই কয়েকটা গান, ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ এসেছি আমরা সবাই জাকার্তায়। জাকার্তায় এসে বুঝলাম এখানকার আবহাওয়া ইন্দোনেশিয়ার বালির মতন। 20-35 ডিগ্রি তাপমাত্রার ভিতর সারা বছর ব্যারোমিটারের পারদ ওঠানামা করে। 1600 শতাব্দীতে প্রথমে পর্তুগিজরা এই জাকার্তাকে দখল করে নেয়, কারণ ভারত মহাসাগরে নিরাপদে বাণিজ্য চালাতে গেলে জাকার্তা হচ্ছে স্ট্র্যাটেজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে সুলতান বান্টাম এই সব বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং এদের জাকার্তা থেকে তাড়িয়ে দেয়। পরে আবার ব্রিটিশ আর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাকার্তা দখল করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এদের নিজেদের মধ্যে বহুদিন তুমুল যুদ্ধ চলে। 1619 সালে ডাচরা ব্রিটিশদের হারিয়ে জাকার্তা শহরটা আর এর পোর্টটা দখল করে নেয়। জাকার্তার নাম তারা দেয় বাটভিয়া, যেটা ছিল সেই সময় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী। ডাচরা এই শহরটাকে একদম অ্যামস্টারডামের মতন গড়ে তোলে। 1942 সালে জাপানিরা এই শহরকে দখল করে নেয় আর পুনরায় এর নাম রাখে জাকার্তা। অবশ্য 1949 সালের 27 ডিসেম্বর ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে এবং জাকার্তা হয় স্বাধীন ইন্দোনেশিয়ার রাজধানী। জাকার্তার ইতিহাস তো আমরা শুনে নিলাম, এবার আমাদের ঘোরা শুরু করার পালা। ফ্লাইটের অপশন প্রচুর আছে আপনার জাকার্তা পৌঁছানোর। লন্ডন থেকে ফ্লাইটে করে এখানে আসতে সময় লাগে অ্যারাউন্ড 17 আওয়ার্স। নিউ ইয়র্ক এবং টরেন্টো থেকে এখানে আসতে সময় লাগে অ্যারাউন্ড 23 আওয়ার্স। সিডনি থেকে লাগে অ্যারাউন্ড 11 আওয়ার্স। ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে অবশ্য অনেক কম সময়ে আপনি জাকার্তা পৌঁছতে পারেন। তাই প্রথম দিন হোটেলে একটু রেস্ট করে শহরটাকে ঘুরে দেখে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়। জাকার্তানরা কিন্তু খুবই অতিথিবৎসল আর এখানকার নাইট লাইফ একদম ঝকাস। জাকার্তায় আমাদের প্রথম গন্তব্য হলো ন্যাশনাল মিউজিয়াম। এখানে ঢুকে অবাক হয়ে গেলাম, দেখেই বুঝতে পারলাম যে এটা বিরাট বড় একটা মিউজিয়াম। এটা নাকি ফার্স্ট অ্যান্ড দ্য বিগেস্ট মিউজিয়াম ইন সাউথ ইস্ট এশিয়া। গোটা মিউজিয়ামটা জুড়ে সাজানো রয়েছে অসংখ্য পুরানো সব জিনিস। হিস্ট্রি, আর্কিওলজি এবং রিলিজিয়নের উপর আলাদা আলাদা বিভাগ রয়েছে এখানে। আমার সাথে ন্যাশনাল মিউজিয়াম ঘুরতে ঘুরতে শুনে নিন পরপর কয়েকটা গান। গানের ওপরে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

টু ব্যাক গানের পর ফিরে এলাম আমি কৌশিক, আমাদের আজকের সফর জাকার্তা। এখন আমরা চলেছি ন্যাশনাল মনুমেন্ট বা মোনাসের দিকে। 132 মিটার উঁচু এই মনুমেন্টের একদম উপরে রয়েছে একটা গোল্ড লিফ ফ্লেম, যেটা কিনা ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রতীক। এর বেসমেন্টে পৌঁছে দেখলাম এখানে সুন্দর করে সাজানো রয়েছে এদেশের অনেক ঐতিহাসিক নিদর্শন। এটা কিন্তু ন্যাশনাল মিউজিয়াম থেকে একদম আলাদা। সেই প্রি হিস্টোরিক টাইমস থেকে আজকের জাকার্তার সম্পূর্ণ বিবর্তন দেখতে পাওয়া যায় এখানে। মোটামুটি 1 ঘন্টা সময় কিন্তু আপনার লেগেই যাবে এটাকে খুব সুন্দর করে ঘুরতে। জাকার্তায় চীন দেশের সংস্কৃতির বেশ প্রভাব রয়েছে, আর গ্লোডক চায়না টাউনে আমাদের যাওয়াটাও সেই কালচারকে আরও ভালোভাবে বোঝার জন্য। 1500 সেঞ্চুরিতে চীন থেকে আসা চাইনিজ কালচার এখানকার সংস্কৃতির সাথে মিশে একটা মিক্সড কালচারের সৃষ্টি হয়েছে। এখানকার ট্র্যাডিশনাল ওয়েট মার্কেটে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যেন আমরা সাংহাইয়ের কোনো ফাড়ায় রয়েছি। এই অঞ্চলে চাইনিজরাই সমস্ত ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করছে। চীনের অতি প্রাচীন কনফুশিয়ান ধর্মের মন্দিরও রয়েছে এখানে, তার নাম ধর্মভক্তি টেম্পল। সুপ্রাচীন কনফুশিয়ান কমিউনিটি আজও দেখা মেলে এখানে। এক পবিত্র নিস্তব্ধতা জুড়ে আছে গোটা মন্দির চত্বরে। ভীষণ শান্ত এবং গম্ভীর এখানকার পরিবেশ। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ডাচরা এই জাকার্তায় বহু বছর ছিল, তাই তাদের প্রভাব তো এখানকার পুরনো সব স্থাপত্যে থাকবেই। আর সেই সব কিছু দেখতেই আমরা পৌঁছে গেলাম জাকার্তা ওল্ড টাউন। নামটা থেকেই বোঝা যায় যে পুরনো জাকার্তা এটাই। ডাচ কলোনিয়াল গভর্নমেন্টের এটাই ছিল মূল এবং প্রধান কেন্দ্র। আর এই জাকার্তা ওল্ড টাউনেই আমরা দেখা পেলাম সেই লিটল অ্যামস্টারডামের। সামনেই দেখলাম এক বিশাল পুরনো বিল্ডিং, যাকে এক ঝলক দেখলেই বোঝা যায় প্রাচীন ইউরোপিয়ান স্থাপত্যের নিদর্শন এটা। পাশ দিয়েই বয়ে চলেছে একটা খাল। জাকার্তা গভর্নমেন্ট এই অঞ্চলটাকে এখনো আগের মতনই রাখার চেষ্টা করে চলেছে, তাই এর হেরিটেজ লুক এখনো রয়ে গেছে একই রকম। আশেপাশের সব পুরনো বাড়ি আর দোকানগুলো দেখতে দেখতে কিছুটা এগিয়ে যাওয়ার পর সামনেই দেখলাম একটা বেশ বড় বাড়ি। নামটা বড় করে লেখা রয়েছে, ফাতাহিল্লা মিউজিয়াম। তার ঠিক উল্টো দিকেই একটা ইউরোপিয়ান ক্যাফে। কয়েক বছর আগে কোনো একটা কাজে আমাকে নেদারল্যান্ডস যেতে হয়েছিল। আজ এই ক্যাফেটা দেখে আমার সেই নেদারল্যান্ডস ঘোরার কথা মনে পড়ে গেল। সেই একই রকম দরজা আর জানালা, কাউন্টারটাও একেবারে সেই ডাচ ঘরানাতেই সাজানো। আপনাদেরকে বলবো যে জাকার্তায় আসলে এই ক্যাফে বাতাভিয়াতে বসে একবার অন্তত ক্যাপাচিনো বা লাতে খেয়ে যাবেন। ক্লাসিক ইউরোপিয়ান কনসেপ্টে তৈরি এই ক্যাফে আজও সেই সাবেকিয়ানা বজায় রেখেছে পুরোপুরি। এখান থেকে লাঞ্চটাও করে নিতে পারেন। ডাচ কুইজিনের সাথে এখানকার মশলা মিশে এক অদ্ভুত অপূর্ব টেস্ট হয়েছে। জাকার্তার সব থেকে পুরনো বন্দর হলো সুন্দা কেলাপা হারবার। এখানে একটা সন্ধে অবশ্যই কাটাবেন। একটা সময় ইন্দোনেশিয়ার এন্টায়ার স্পাইস ট্রেড হতো এই বন্দর দিয়ে। আজ সেই গৌরব আর নেই, কিন্তু বন্দরটা আজও জমজমান। এখন মূলত ডোমেস্টিক শিপিং হয় এখান থেকে। সামনেই দেখি ভাসছে কতগুলো ট্র্যাডিশনাল ফিনিশি উডেন বোটস। বেশ একটা পিকচার পারফেক্ট ইভিনিং। আমি আসছি ফিরে একটা ছোট্ট বিরতির পর, আর আপনাকে শোনাবো এখন কয়েকটা সুন্দর গান। তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের টুয়ারটা সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

কিছু ভালো লাগা না লাগালে দিন। ব্রেকের পর ফিরে এলাম, আমি আপনাদের চলার সাথী কৌশিক, আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, আর আজ আমরা এসেছি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আমরা এখন চলেছি ইস্তিকলাল মস্ক দেখতে। সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বড় মসজিদটা এখন আমার সামনে। এই ইস্তিকলাল কথাটা হলো আরবিক, আর এটার মানে হলো স্বাধীনতা। এই স্বাধীনতার মসজিদটা সত্যি বিশাল বড়। মার্দেকা স্কোয়ারের উত্তর পূর্বে এই মসজিদটা অবস্থিত। জাকার্তার অন্যতম সেরা দর্শনীয় স্থাপত্য বলা হয় এই মসজিদটাকে। আর কেন এটা বলা হয় সেটা ভিতরে ঢুকেই বুঝতে পারলাম। মূল দরজা দিয়ে ঢুকেই একটা বিরাট বড় গ্র্যান্ড ডোমড প্রেয়ার হল, তার সিলিংটা অনেক উঁচু, গুনে দেখলাম প্রায় ছয়তলা। দেওয়ালে সোনালি এবং রূপালি রঙের ভীষণ জমকালো মোটিফ, 12টা ম্যাসিভ স্টেনলেস স্টিল কাভার্ড কলাম্স সেই উঁচু সিলিংটাকে ধরে রেখেছে। এই জেড ব্ল্যাক রঙের কলামগুলো অদ্ভুত সুন্দর এক কন্ট্রাস্টের সৃষ্টি করেছে। এই বিশাল মসজিদটা কিন্তু একদম শান্ত নিস্তব্ধ, বাইরের ব্যস্ত শহরের কোলাহলও এর ভেতরে প্রবেশ করতে পারে না। এ শহরের চারিদিকে ছড়িয়ে রয়েছে রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড ডাইভার্সিটির অসংখ্য নিদর্শন, দেখবো আমরা। তবে তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপরে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ইস্তিকলাল মস্ক বা ইস্তিকলাল মসজিদটায় বেশ কিছুক্ষণ ছিলাম। এতটাই ভালো লাগছিল যে ইচ্ছে ছিল আরও কিছুটা সময় ওখানেই কাটাবার, কিন্তু হাতের ঘড়ি আর সময়ের তারা আমায় বাধ্য করলো ওখান থেকে বেরিয়ে পরের গন্তব্যে যেতে। এখন আমরা এসেছি 1901 সালের তৈরি জাকার্তা ক্যাথিড্রালে। এই রোমান ক্যাথলিক ক্যাথিড্রালেই থাকেন জাকার্তার আজ বিশপ। জাকার্তায় ক্যাথলিক ক্রিশ্চিয়ান কমিউনিটি রয়েছে প্রায় 3%। ইস্তিকলাল মস্ক আর জাকার্তা ক্যাথিড্রাল প্রায় পাশাপাশি। এখানকার রিলিজিয়াস টলারেন্স এবং ইউনিটি বেশ ভালো রকম বোঝা গেল এখানে এসে। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার চলুন পেট পুজোটাও করে নেওয়া যাক। জাকার্তায় এসে যে লোকাল কুইজিনের কথা সবার আগে মনে পড়ে তার নাম হলো সাতে। এটা একটা ডেলিশিয়াসলি সিজন্ড এবং স্কুয়ার্ড মিট ডিশ, যেটা এখানে এসেছে জাভা দ্বীপপুঞ্জ থেকে। সুইট সোয়া সসে ম্যারিনেট করা মিটকে গরম কয়লাতে গ্রিল করে বিভিন্ন রকম সস দিয়ে এটা তৈরি করা হয়। আর স্বাদ একবার মুখে দিলেই বুঝতে পারবেন যে কেন এই সাতেকে এখানকার জাতীয় খাবার বলা হয়। সাতের পরেই আরেকটা খাবারের নাম মনে আসে, তার নাম নাসি গোরেং ক্যাম্বিং বা গোট ফ্রাইড রাইস। বেসিক্যালি এই ফ্রাইড রাইসটা সিজন করা হয় কিক্যাপ মানিস এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেমন গার্লিক, শ্রিম্প পেস্ট এবং চিলি বা লঙ্কা দিয়ে। অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেমন চিকেন এবং প্রনও দেওয়া হয়, আর তার সাথে থাকে এগ, পিকলস আর এখানকার ট্র্যাডিশনাল ক্র্যাকার্স, ক্রুপুক। সবশেষে এটাকে আরও টেস্টি করার জন্য নরম মাটনের টুকরো মিশিয়ে পরিবেশন করা হয়। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই পরপর দুটো গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বেলা শুরু।
1: জাকার্তাকে বিদায় জানিয়ে আমরা এখন চলেছি যোগ জাকার্তাতে। সড়ক পথে গাড়িতে করে কম বেশি 8 ঘন্টার সময় লাগে যোগ জাকার্তা পৌঁছতে। মোট 563 কিলোমিটার এই রাস্তাটা, কিন্তু খুব সুন্দর। আবার ট্রেনে করে অনেকটাই কম খরচে আপনি পৌঁছে যেতে পারেন এখানে। সময় অবশ্য একই রকম লাগে, আর সময় বাঁচাতে চাইলে ফ্লাইটে করে মাত্র 1 ঘন্টায় চলে আসা যায় এখানে। এখানে আসলে রয়েছে 2টো যমজ শহর, একটা জোগজাকার্তা আর আরেকটা হলো সুরাকার্তা। সেই ছোটবেলায় ইতিহাসে পড়া বড়বুদুরের স্তূপ, তার কথা মনে পড়ছে? সেটা আছে এই জোগজাকার্তায়। জোগজাকার্তা শহরটা এই ইন্দোনেশিয়ার ট্রাভেল মানচিত্রে এক বিশেষ স্থান নিয়ে আছে। প্রতি বছর প্রচুর মানুষ আসেন এখানে ঘুরতে। এই শহরের সরকারি ট্যুরিজম বিভাগের ট্যাগলাইনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, জোগজা দ্য নেভার এন্ডিং এশিয়া। ট্যাক্সি, বাস বা গাড়ি ছাড়াও এখানে দেখলাম আমাদের দেশের মতন 3 চাকার রিক্সা রয়েছে প্রচুর। এছাড়া রয়েছে ঘোড়ার গাড়ি, যেটাকে কিনা এরা বলে অ্যান্ডং, সেটাও বেশ জনপ্রিয়। প্রথম দিন আমরা যাব প্রামবানান এবং বড়বুদুর দেখতে। প্রামবানান টেম্পল হলো এক বিখ্যাত মন্দির। হিন্দু ধর্মের প্রভাব এই সমগ্র ইন্দোনেশিয়াতেই দেখতে পাওয়া যায়। একসময় এই অঞ্চল ভারতবর্ষের শাসনাধীন ছিল। তারও আগে এবং পরবর্তীকালেও ভারতবর্ষের সাথে এর যোগাযোগও ছিল অবিচ্ছিন্ন। 850 শতাব্দীতে তৈরি হওয়া এই মন্দির আজও সেই হিন্দু ধর্মের ঐতিহ্যকে সারা গায়ে মেখে যেন দাঁড়িয়ে রয়েছে। জোগজাকার্তার স্লেমানে অবস্থিত এই বিশাল মন্দিরটা দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে। অত বছর আগে কিভাবে এই বিরাট উঁচু আর এত বড় মন্দির তৈরি করা হলো সেটা ভাবলেও অবাক লাগে। সিওয়ারঘা ইনস্ক্রিপশন অনুযায়ী এই মন্দিরের আসল নাম হলো সিওয়ারঘা টেম্পল, সংস্কৃত ভাষায় যার মানে শিবের আবাস বা শিভাস হাউস। এই মন্দিরটা ত্রিমূর্তি বা 3 প্রধান হিন্দু দেবতা মানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বা শিবকে উৎসর্গিত। তবে মূলত ভগবান শিবই ছিলেন এই মন্দিরের প্রধান দেবতা। এই প্রবনান মন্দিরটা দেখতে দেখতেই আমরা শুনে নিই ব্যাক টু ব্যাক 3টে গান। যাবেন না কোথাও, ব্রেকের পর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: হাডি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানির.com এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

প্রম্বনান টেম্পল হলো একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইন্দোনেশিয়ার লার্জেস্ট হিন্দু টেম্পল এবং সাউথ ইস্ট এশিয়ার মোস্ট বিউটিফুল টেম্পল হচ্ছে এই মন্দিরটা। এই প্রম্বনান টেম্পলের উত্তরে রয়েছে এক পাহাড়, মানে সাধারণ পাহাড় কিন্তু নয়, মাউন্ট মেরপি আসলে একটা ভলক্যানো। আর 930 এডিতে ভায়োলেন্ট ইরাপশনের সময় সমস্ত জনপদ ধ্বংস হয়ে যায়, তারপর ধীরে ধীরে ঘন জঙ্গলে ঢেকে যায় পুরো জায়গাটা। আগে মাতারাম কিংডমের রাজধানী ছিল এই অঞ্চল, কিন্তু আগ্নেয়গিরির লাভা থেকে বাঁচার জন্য রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হয় পূর্ব জাভায়। 1733 সালে ডাচ নাগরিক কর্নেলিয়াস অ্যান্টনি লঞ্চ এই অঞ্চলটা আবিষ্কার করেন এবং এক বিস্তারিত রিপোর্ট তৈরি করেন। জায়গাটার সিনিক বিউটি কিন্তু অসাধারণ, মানে ক্যামেরার শাটার এখানে এক মুহূর্ত রেস্ট পাবে না। এখানে আসলে অবশ্যই দেখে নেবেন এখানকার বিখ্যাত রামায়ণ ব্যালে। প্রম্বনান টেম্পলের ওপেন স্টেজে বিখ্যাত রামায়ণ ব্যালে হলো জাভার মোস্ট স্পেক্টাকুলার ডান্স পারফরমেন্স। ভালো এবং মন্দের, গুডনেস এবং এভিলের সেই লড়াইয়ের নাট্যরূপ। পিছনে ব্যাকড্রপে রয়েছে অ্যামেজিং প্রম্বনান টেম্পল, অ্যাপ্রক্সিমেটলি 200 জন ডান্সার্স এর নাচ এবং সেই সাথে মিউজিসিয়ানদের গ্যামেলন, যেটা মূলত ট্রেডিশনাল জ্যাভানিজ আর ব্যালিনিজ অর্কেস্ট্রা। রাম, সীতা, রাবণ, হনুমানদের আর্মিজদের সঙ্গে রাক্ষসদের যুদ্ধ সব কিছুই দেখলাম এই ডান্স পারফরমেন্সে। আর তারপর আমরা চললাম আর এক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বড়বদুর দেখতে। গাড়ি থেকে নেমে এই বড়বদুরের সামনে দাঁড়িয়ে আমি জাস্ট স্পেলবাউন্ড হয়ে গেলাম। নিজের চোখে না দেখলে বোঝা কঠিন এর সৌন্দর্য। অপূর্ব সুন্দর বললেও এর সাথে বোধহয় ঠিক জাস্টিস করা হবে না। বড়বদুর হলো ইন্দোনেশিয়ার রাষ্ট্রের মধ্যে জাভার মাগেলাঙ্গে অবস্থিত একটি 9ম শতাব্দীর মহাযান বৌদ্ধ মন্দির। এই স্মারকস্থলে মোট 9টি সারিবদ্ধ মঞ্চ রয়েছে। দেখে বুঝলাম এর মধ্যে 6টি হলো বর্গাকার বা স্কোয়ার ও 3টি গোলাকার। এগুলির উপরে রয়েছে একটি কেন্দ্রীয় গম্বুজ। বড়বদুর মন্দিরে মোট 2672টি খোদাই চিত্রের প্যানেল ও 504টি বুদ্ধমূর্তি রয়েছে। শুধুমাত্র কেন্দ্রীয় গম্বুজটির চারিদিকে রয়েছে 72টি বুদ্ধমূর্তি। প্রত্যেকটি মূর্তি একটি স্তূপের গায়ে ছিদ্রাকার গর্তে উপবিষ্ট অবস্থায় স্থাপিত। মন ভরে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য আর মন্দিরগুলো দেখতে দেখতে চলুন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

বড়বদুর হল বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির। শৈলেন্দ্র রাজবংশের শাসনকালে খ্রিস্টীয় নবম শতাব্দীতে বড়বদুর নির্মিত হয়। মন্দিরটি জাভা বৌদ্ধ স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত হলেও হিন্দু ধর্মের প্রভাবও এখানে দেখা যায়। এই স্তূপে মোট তিনটে ধাপ রয়েছে। এই তিনটি ধাপ বৌদ্ধ ধর্মের তিনটি ধাতু বা জগতের প্রতীক। জগৎ তিনটি হল কাম ধাতু বা কামনার জগৎ, তারপরে রূপ ধাতু বা সাকারের জগৎ, এবং সবশেষ ধাপে রয়েছে অরূপ ধাতু বা নিরাকারের জগৎ। সিঁড়ি আর অলিন্দের মাধ্যমে শীর্ষ দেশে পৌঁছে দেখলাম অনেক বিদেশি, যেমন চাইনিজ, জাপানিজ, সবাই এসেছেন ধর্মীয় আচার পালন করতে। এখানকার অলিন্দগুলির দেওয়ালে ও থামগুলির গায়ে 1460টি খোদাই চিত্রের প্যানেলে বিভিন্ন কাহিনী প্রদর্শিত রয়েছে। বড়বদুরে রয়েছে বিশ্বের বৃহত্তম ও সামগ্রিক বৌদ্ধ খোদাই চিত্রের সমাহার। প্রাপ্ত প্রমাণ থেকে জানা যায় বড়বদুর 9th century নির্মিত হয়। খ্রিস্টীয় 1400 জাভা জাতি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলে জাভার হিন্দু রাজ্যগুলোর পতন ঘটে। এই সময় বড়বদুরও পরিত্যক্ত হয়। 1814 জাভার তৎকালীন ব্রিটিশ শাসক স্যার টমাস স্ট্যামফোর্ড স্থানীয় ইন্দোনেশীয়দের কাছ থেকে এই মন্দিরের অবস্থানের কথা জানতে পারলে তিনি এখানে আসেন ও তারপর সারা বিশ্বে এই মন্দিরের অস্তিত্বের কথা ছড়িয়ে পড়ে। পরের দিন লোকাল সিটি টুয়ারটা করে নিয়েছিলাম আমরা। একের পর এক দেখে নিয়েছিলাম জোগজাকার্তা মনুমেন্ট, মালিওবোরো রোড, বেরিংগার্জো মার্কেট, আলুন আলুন উতারা, নির্বয় গাটে, পোজোক বেন্তেং ওয়াতান এবং আলুন আলুন সেলাতান। রাতের বেলায় এই শহরটা কিন্তু দারুণ জমজমাট, চাইলে একটা নাইট টুয়ারও করে নিতেই পারেন। তারপর এখান থেকে জাকার্তা হয়ে দেশে ফেরার ফ্লাইট। পুরো টুয়ারটা ভীষণই অন্য রকমের, স্মৃতির মণিকোঠায় চিরদিনের মতন রয়ে গেল এই ইন্দোনেশিয়া। আবার দেখা হবে বন্ধু আমাদের পরের এপিসোডে। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম অবশ্যই জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +91 8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। দাঁড়ান, আপনি কিন্তু যাবেন না, আপনার জন্য আছে দারুণ একটা গান। যাওয়ার আগে আমি শোনাতে চাই এই গানটা। সত্যি তো এই পৃথিবী আমার, আপনার, আমাদের সকলের। আসুন না সবাই মিলে এই পৃথিবীকে আরও একবার মন প্রাণ খুলে হাসার সুযোগ করে দিই। তাই নতুন এক সকালের আশা নিয়ে আজকের মতন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। নমস্কার।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ethos services? That level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
4: Just 2 days, you could feel home all over again. This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: Shunchen, radiobanglanet.com. Banglar gaan, bangalir pran.

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টাই পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সে যে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিকে তোলার হবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
3: শুনছেন রেডিও বাংলানেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানে.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: এই আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ, তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ছবি ন তুমি ছবি।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কীরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা। তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ছোটোখাটো বদভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কি করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো কি না বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতু দিদির বিয়ে হয়ে গিয়েছিল, এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা, বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতন বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয়, যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনকও। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার, আগে হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন, তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলা নাইট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
5: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সব সময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সব সময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদ অভ্যাস আছে, সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদ অভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়ও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদ অভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডাটা সরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদ অভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদ অভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়া রান্টার। অবশ্যই আজকে একটা দুর্দান্ত নস্টালজিয়া জায়গায় নিয়ে যাব এবং নস্টালজিক ফিল করাবো আপনাকেও এবং আমিও ফিল করব, তার কারণ আড্ডাটাই এরকম। তো আড্ডায় কি হতে চলেছে সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আড্ডা গানের মাঝে মাঝে ভালো ভালো গানও আছে, কিন্তু যেমনটা প্রত্যেক দিন শুনিয়ে থাকি ঠিক সেই রকমই এক ঘন্টার আড্ডা আজকেও হবে। তাই জন্য অবশ্যই আড্ডা দিকে এগিয়ে যাব, একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক নিয়ে নি। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখনই আমরা একটু পিছনের দিকে তাকাই, মানে আমাদের স্কুল জীবন বা কলেজ জীবনের দিকে তাকাই, তখন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ইমোশন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কলেজের দিনগুলো একটু অন্যরকম, কারণ স্কুলের একটা গন্ডি থাকে, স্কুলে অনেক নিয়ম থাকে, ভীষণ বাধা থাকে। সেইটা ছাড়িয়ে যখন আমরা কলেজে যাই, নতুন নতুন মানুষ, নতুন নতুন সাবজেক্ট, নতুন নতুন টিচার, নতুন নতুন পরিবেশ, সব কিছুর সাথে মানানসই হওয়ার পরে যখন কলেজ ফেস্টের দিনটা আসে, তখন কিন্তু একটা আলাদাই মজা। তার তখন কিন্তু বন্ধুত্বটা ভীষণভাবে গাঢ় হয়ে যায়, তাই না? তার কারণ ওই যে একসাথে নাচ করা, ওই যে একটা হুল্লোড় করা, ওগুলোর মধ্যে একটা আলাদাই মুহূর্ত আছে। আর সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট থাকতো যে কলেজের ফেস্টের দিনগুলোতে আমরা কিভাবে অর্গানাইজ করব, কি কি জামা কাপড় পরে থাকবো এবং কার পাশে কে বসবো, আর কিভাবে কোন কোন আর্টিস্টকে দেখব বা কোন কোন আর্টিস্ট আসছে সেটার ওপর একটা ভীষণভাবে এক্সাইটমেন্ট মানে কাজ করতো। তো সেই কলেজ ফেস্টের দিনগুলো নিয়ে আজকে কথা বলছি, এবং আমি শুধু বলবো না, আমার সাথে সাথে আপনারও কিছু মুহূর্ত সেগুলো কিন্তু আমি শুনবো, সেই গল্পগুলো শুনতে চাই। তো প্লিজ তার জন্য আড্ডায় থাকতেই হবে, আপনাকে চাই আড্ডায় আমার সঙ্গে। শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।
1: ভেঙে যায় স্মৃতির সহ

কলেজের সময়টা আমার যেমন কলেজের সময়টা গ্র্যাজুয়েশনের সময়টা 3 বছর আমরা কলেজে ছিলাম, তো 3টে ফেস পেয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও গিয়ে একটা এক্সট্রা পেয়েছিলাম। তার কারণ আমাদের কলেজে যেই সময় অ্যাডমিশন হয়েছিল সেই সময় নবীনবরণ করা হয় নতুনদেরকে, তো ওই নবীনবরণের সময় একটা ফেস না সোশ্যাল টাইপের অনুষ্ঠান হয়েছিল, সেখানেও কিন্তু বেশ মজা হয়। তার কারণ আমার মনে আছে যে হয় না যে একটা স্কুলের পাড়ার স্কুলে আপনি পড়েছেন এবং সেখানে পাড়ার বন্ধুরা খুব চেনা জানা বন্ধুরা অনেক দিন ধরে বন্ধুত্বটা তৈরি হয়েছে, তারপর একদম নতুন বন্ধুদের সাথে নতুন নতুন সিঙ্গার আসছে, নতুন নতুন সিনেমা আর্টিস্ট আসছে, তাদেরকে দেখার একটা এক্সাইটমেন্ট এবং এতটা সামনে থেকে দেখবো সেটাই একটা বড় ব্যাপার। এবং যেহেতু কলকাতায় পড়াশোনা আমার, তো কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের যদি আপনি নামটা শুনে থাকেন, যদি কখনো কলকাতায় গিয়ে থাকেন, তাহলে ওই নেতাজি ইনডোর স্টেডিয়ামে যাওয়াটা এবং সেখানে একটা ফেস্ট হওয়া বা সোশ্যাল হওয়াটাও একটা বিশাল বড় ব্যাপার। এত ক্রাউডের মাঝখানে সেখানে চিৎকার হচ্ছে, হুল্লোড় হচ্ছে, একসাথে নাচ গান হচ্ছে, নাচ করতে করতে কেউ কারোর জুতো ছিঁড়ে ফেলেছে, জামা ছিঁড়ে ফেলেছে, একটা আলাদাই এক্সাইটমেন্ট এবং সেই সব কিছু মনে হচ্ছে। এবং থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনার সাথে গল্প করার মাধ্যমে বা গান্দুরিয়ার আড্ডার মাধ্যমে এই সব কথা বলার মাধ্যমে নস্টালজিক হয়ে পড়ছি, সেই মুহূর্তগুলো ফিরে আসছে এবং অবশ্যই আরও নতুন নতুন কিছু আসতে চলেছে বা নতুন কোনো মুহূর্ত যদি তৈরি হয় আপনার লাইফে এই কলেজ ফেস্টকে ঘিরে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। একটা ছোটোখাটো মিউজিক্যাল ব্রেক নিয়েছি, ফিরছি আর শুনছেন রেডিও বাংলানেই.com মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobangla.com এ কলেজ ফেস্ট নিয়ে কথা বলছিলাম, এবং কলেজ ফেস্ট মানে নস্টালজিয়া, কলেজ ফেস্ট মানে পুরনো বন্ধুত্ব, কলেজ ফেস্ট মানে নতুন বন্ধুকে আপন করে নেওয়ার সময়, কলেজ ফেস্ট মানে এক্সাইটমেন্ট, এবং কলেজ ফেস্ট মানে অবশ্যই ইউনিটি। তার কারণ অর্গানাইজড করার সময় ভীষণভাবে একতার প্রয়োজন হয়, ইউনিটির প্রয়োজন হয়। সব কিছু মিস করছি, কারণ সত্যি কলেজ লাইফ, স্কুল লাইফ এগুলো কোনো দিনও ফিরে আসবে না, এবং সেই মুহূর্তগুলো এনজয় যদি এই মুহূর্তে আপনি সেই সময়টায় থাকেন তাহলে অবশ্যই মানে একদম চুটি এনজয় করা হয় না, বলা হয় না যে একদম চায়ের কাপের যে নিচের অংশটা সেটাও খেয়ে নিতে বলে, সেই রকম একটা অংশ বা সেই রকম একটা মুহূর্ত এনজয় করার সময় এবং করে নিন। আর তার সাথে সাথে কলেজ ফেস্টের অনেক যদি কিছু গল্প থাকে তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই এক ঘন্টার আসর কিন্তু জমে উঠবে ছোট্ট কিছু গল্পের মাধ্যমে, আর তাই আজকের এই শোটার নামও দেওয়া হয়েছে পরিবর্তন। কীভাবে সেই পরিবর্তন ঘটবে? আমাদের প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে পরিবর্তন আসে। পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদেরকে আরও নতুনভাবে মেলে ধরতে পারি। তাই প্রত্যেকটা মানুষের জীবনে সময়ে অসময়ে পরিবর্তন আসাটা খুব দরকার, সেটা ভালো হোক কিংবা মন্দ। কিছু কিছু ক্ষেত্রে মন্দ হয়েও পরিবর্তনের দিক ভালো কাজের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমাদের আজকের এই আড্ডা শুধুই পরিবর্তন নিয়ে। তো আমাদের চারটে ছোট্ট অনুগল্প আছে যা আজকের এই এক ঘন্টার আসর আপনাদের মন ভরিয়ে দেবে। তাই কোথাও যাবে না, কয়েকটা গানের পর চারপর ফিরে আসছি, আর এভাবেই কিন্তু আমাদের আড্ডা জারিয়ে থাকবে এই এক ঘন্টা। আর অবশ্যই আজকের এই শো শেষের পর জানাতে ভুলবেন না 4475039657122 আজকের এই পরিবর্তন আপনাদের কেমন লাগলো। সঙ্গে থাকুন, এখন শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে টান টান উত্তেজনা নিয়ে গান আর তারপর গল্প। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো অসাধারণ কয়েকটা গান শোনার পর আমাদের কিন্তু আড্ডা জারি আছে পরিবর্তন নিয়ে। প্রথম উষা রায় লেখা মানবিক হাত। লোকটা স্টিলের লাঠিটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছিল, ব্যস্ত সময়ে পথচারীরা যে যার তাগিদে গন্তব্যের দিকে, লোকটাকে তারা সেভাবে খেয়াল করেনি। এমন তো কতই যায়, কেউ হয়তো চোখে দেখতে পায় না, কেউ হয়তো ভালো করে চলতে পারে না, নিজেদের সুবিধে মতো পথ করে নিয়ে। অত নজর করার ফুরসত বা কোথায়? লোকটা একটা যানবাহন চলাচলে সদা ব্যস্ত, রাস্তার সামনে দাঁড়িয়ে পার হওয়ার জন্যে হেল্প হেল্প বলে যাচ্ছিল। মাথাভর্তি সাদা চুল, শরীরটা সামনে ঝুঁকে পড়া, ওই হেল্প শব্দটা শুনে পথচারীটা কেউ এগিয়ে এলো না। কেউ আবার মনে মনে বলল, এই ব্যস্ততার মধ্যে তোমায় রাস্তা পার করে দেওয়া সম্ভব নয়, সময়টা এইসব করে বেরোনো উচিত ছিল। আরে বুড়ো হলে বিমৃতি হয় মানুষের। এক তরুণ ইন্টারভিউ দিতে যাচ্ছে, খুবই ব্যস্ত, তবুও লোকটার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু লোকটার মুখের দিকে তাকিয়ে থাকে। আরে এ তো বছর চল্লিশের যুবক, চোখ মুখের চেহারা সেই কথাই জানান দিচ্ছে, কিন্তু শরীরটা একেবারে ভেঙে পড়েছে, সাংঘাতিক অ্যাক্সিডেন্টে এই হাল। নিশ্চয়ই তাই না? হ্যাঁ, তরুণ জানতে ইচ্ছুক নয়, তার ব্যস্ততা অনেক বেশি। ইন্টারভিউ ভালো হলো না তরুণের, মন খারাপ নিয়ে ফিরছিল। দেখলো সকালের সেই লোকটা একটা ছোট গর্তে পড়ে কাতরাচ্ছে, এবারেও তেমন কেউ এগিয়ে আসেনি। সকালে ছিল কর্মক্ষেত্রে যাবার ব্যস্ততা, আর এখন বাড়ি ফেরার তাড়া। তবু কারোর কথা বা কারণ মনে হলো, খোঁড়া মানুষটাকে গর্ত থেকে তোরা তো মুখের কথা নয়, পুলিশ ডাকতে হবে। না, দরকার নেই সেই হাঙ্গামার। তরুণ আরেকজনের সাহায্য নিয়ে লোকটাকে গর্ত থেকে তুলল। লোকটা কৃতজ্ঞ দৃষ্টিতে বলল, তুমি আমায় জীবন দিলে, চোখে তো ভালো দেখতে পাই না, গর্তটা তাই নজরে আসেনি, ঈশ্বর মঙ্গলময়, তোমার ভালো করুন। তরুণ বিষণ্ণ ভঙ্গিতে বলল, এটা অক্ষমের একটি, আমি এতে নেই। লোকটা বলল, ঈশ্বর বিশ্বাস বেঁচে থাকার জোর দেয়, আমাদের মতো সাধারণ মানুষের একজন কাল্পনিক ঈশ্বরের খুবই প্রয়োজন। এই যে তুমি একটা মানবিক হাত বাড়িয়ে দিলে, এটাই আমার কাছে ঈশ্বরের উপস্থিতি। জীবন সংগ্রামে একটা খুঁটি দরকার, আমার ঈশ্বর বিশ্বাস সেই খুঁটি। অনন্য পথচারীদের মতো তুমি নও, এটাও সেই ঈশ্বরেরই অবদান।

সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও তিনটে গল্প নিয়ে শুধুমাত্র আজকের এই গান মুসাফিরের আড্ডায়। পরিবর্তন আসবেই, আমরা সকলে সকলের পাশে এভাবেই থাকব। জুড়ে থাকুন, ফিরে আসছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangla.net. dot com.

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই বিশেষ পরিবর্তনের আড্ডা নিয়ে। তরুণ মান্নার লেখা দেবদূত ও দৈত্য। তিনি ঠাকুরমার দুঃসম্পর্কের ভাইপো হন, ভদ্রলোককে আগে কখনো দেখিনি। ছোটবেলায় নাকি আমাদের বাড়িতে খুব আসতেন। বাবার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তিনি এলেন, পুরনো আত্মীয়কে ঝেড়ে মুছে আবার নতুন করে গড়ে তুললেন। শুধু সমবেদনা জানিয়েই কর্তব্য শেষ করলেন না, প্রকৃত আত্মীয়ের মতোই আমাদের পাশে দাঁড়ালেন। ঠাকুমা বললেন, বিপদের দিনে ঈশ্বরই তোমাকে পাঠিয়েছেন বাবা। তিনি আমাদের পরিবারের একজন হয়ে উঠলেন। বাবা শ্রাদ্ধ শান্তি, LIC-র টাকা পয়সা আদায়, বাবার অফিসে মায়ের চাকরি, সব কিছুতেই প্রকৃত আত্মীয়ের মতোই পাশে থাকলেন, নিজের ক্ষতি স্বীকার করেও। তিনি আমাকে খুব ভালোবাসেন, গলা টিপে আদর করেন, আমার জন্য ক্যাডবেরি চকলেট আনেন। আমি রোজ রাতে এক দৈত্যকে স্বপ্নে দেখি। একদিন দেখলাম দৈত্যটা মাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম, না মা, নিয়ে যেতে দেব না। দৈত্যটা আমাকে ছুঁড়ে ফেলে দিল, হো হো করে হেসে উঠল। কে আটকাবে তুই? আমি মা মা বলে চিৎকার করে উঠলাম, ঘুম ভেঙে গেল। সারা রাত মাকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম, আর ঘুম এলো না। ঝড় বৃষ্টির রাতে মায়ের বাড়ি ফিরতে দেরি হয়, ঠাকুমার বুকে মুখ গুঁজে শুয়ে থাকি। আমার খুব ভয় করে যদি দৈত্যটা মাকে ফিরতে না দেয়। জানলার ধারে নিম গাছটা মাথা ঝাঁকাতে থাকে, মনে হয় দৈত্যটা মগডালে বসে নাড়াচ্ছে, গায়ে কাঁটা দেয়। সহসা কলিং বেলের শব্দে ছুটে যাই। মা দরজায় হাসি মুখে দাঁড়িয়ে, পিছনে ঈশ্বর প্রেরিত দূত। দিদা দেবদূতকে ডেকে ঘরে বসান, বলেন, তোমার কাছে ঋণের অন্ত নেই, আমরা যে কোথায় ভেসে যেতাম সব, তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদের কাছে ঈশ্বরের দূত। দেবদূত হো হো করে হেসে ওঠেন। আমি স্বপ্নে দেখা দৈত্যের হাসি তার মুখে ফুটে উঠতে দেখি। জুড়ে থাকুন, ফিরে আসছি আরো দুটো কাহিনী নিয়ে। শুনতে থাকুন গান মুসাফিরের আড্ডা, শুধুমাত্র সৌভিকের সঙ্গে রেডিও বাংলানেট.com-এ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
3: Radio partner, radiobanglanet.com.

0: শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। এবার দীপক কুমার মাইতির লেখা গেট আপ। অফিসের গাড়ির অপেক্ষায় ময়দান মেট্রো স্টেশনে দাঁড়িয়ে তো এক আকুতি কণ্ঠের ডাকে পেছনে ফিরে এক অন্ধ মানুষ আর একটা 16-17 বছরের মেয়ে দাঁড়িয়ে। মেয়েটার পরনে শতচ্ছিন্ন বসন, বসনের ছেদ দিয়ে তার নবমুকুলিত যৌবন ঠিকরে পড়ছে। না দেখতে পাওয়া মানুষটি কাতর কণ্ঠে বলে,
1: অন্ধ ভিখিরি বাবা, একটা টাকা দাও, ভগবান তোমার ভালো করবে।
0: এরকম না খাওয়া মহানগরে প্রচুর দেখা যায়, চোখ সয়ে গেছে, তবু মেয়েটাকে দেখে মায়া হলো। একটা 10 টাকার নোট ওর হাতে দিলাম, কপালে হাত রেখে ওরা এগিয়ে গেল। মেয়েটার জন্য খুব খারাপ লাগে, কারণ ওদের যাওয়ার পথের দিকে আমি তাকিয়ে থাকি। মেয়েটা পিছন দিকে ফিরে আমায় দেখে, চোখাচোখি হতেই মুচকি হাসে, লজ্জা পাই। তবে কি আমাকে ভুল বুঝল? সন্ধ্যে 7টা, মেট্রো স্টেশনে ঢোকার মুখে একজনের অপেক্ষায় দাঁড়িয়ে দেখি অদূরে সকালে সেই না দেখতে পাওয়া লোকটা দাঁড়িয়ে। লোকটার পরনে চেক লুঙ্গি আর রঙিন গেঞ্জি, একটা লোকের সঙ্গে ঘন হয়ে কথা বলছে। বুঝতে পারি লোকটা দেখতে পায় না, এটা তার ভান। কাছেই উদ্ভিন্ন যৌবনা ওই মেয়েটাও দাঁড়িয়ে, ওর পরনে রঙিন শাড়ি, মুখে চওড়া মেকআপ। লোক দুটোর মধ্যে আর্থিক লেনদেন হয়। লোকটা একটা ট্যাক্সি ডেকে মেয়েটাকে সঙ্গে নিয়ে চলে যায়। মেয়েটা আমার দিকে তাকিয়ে আবারও মুচকি হাসে। মনে পড়ে আজ দুপুরের বোর্ড মিটিংয়ের কথা। এমনি বলেছিলেন, বিশ্বনাথ তুমি তো মার্কেটিং ম্যানেজার, আমার মনে হয় আমাদের প্রোডাক্টের প্যাকেজিং গেট আপ আরও জৌলুসপূর্ণ করতে হবে। আসলে পণ্যের গেট আপেই ক্রেতা আকৃষ্ট হয়, অন্যদের প্রোডাক্টের কাছে আমরা এ ব্যাপারে পিছিয়ে আছি। তাই তুমি একটা সার্ভে করে রিপোর্ট দাও তো। এখন এমডির কথাটা উপলব্ধি করতে পারলাম, পণ্যের মান নয়, গেট আপই ক্রেতা টানে। সঙ্গে থাকুন, ফিরব আবারও আজকের এই স্পেশাল আড্ডা পরিবর্তনের গল্প নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো দেখতে দেখতে সময় একদম শেষের দিকে, আর আজকের আড্ডা শেষ করব যা কথা হয়েছিল প্রথমে, আবারও একটা গল্প দিয়ে। আজকের এই গান মুসাফিরের আড্ডা ফিরে পাওয়া দিয়ে শেষ করব। লিখেছেন চন্দ্রশেখর চক্রবর্তী। শীতের অপরাহ্ন, শহরতলির একটা গলির ধারে এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খুব বিপন্ন অবস্থায়। তো কাছে যেতেই ভদ্রলোক বলে উঠলেন, কে ওখানে? কথা শুনে মনে হলো তিনি চোখে ভালো দেখতে পান না। তো আমি এগিয়ে গিয়ে তার হাত ধরে তিনি ভেঙে পড়লেন। জিজ্ঞাসা করলাম, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? মানে কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? উনি কিছু ঠিক বলতে পারছিলেন না, মনে হয় ভদ্রলোক ডিমেনশিয়ায় ভুগছেন, স্মৃতি কাজ করছে না। একটা কমবয়সী ছেলে রাস্তার কল থেকে জল নিচ্ছিল। সে বলল, একটা অটো থেকে ওনাকে ড্রাইভার এনে এখানে নামিয়ে দিয়েছে, উনি কিছুই ঠিক বলতে পারছেন না। বাধ্য হয়ে ভদ্রলোকের আত্মহল্লা কোটের পকেট সার্চ করলাম, শুধুমাত্র একটা পুরনো ভিজিটিং কার্ড পেলাম। পুলিশকে ফোন করে ভদ্রলোকের ব্যাপারটা বললাম। কিছুক্ষণের মধ্যে পুলিশ এলো, অফিসারের অনুরোধে ওদের সঙ্গে কার্ডের ঠিকানায় পৌঁছলাম। কলিং বেল টিপতেই দরজা খুলে বেরিয়ে এলে এক ভদ্রমহিলা। আমাদের সঙ্গের ভদ্রলোককে দেখিয়ে তিনি বললেন, আমরা এই বাড়িতে ভাড়া থাকি, ভদ্রলোক বাড়ির মালিক, মস্তিষ্ক বিকৃত হওয়ায় ওর ছেলে ওকে মানসিক হাসপাতালে পাঠিয়েছে বেশ কিছুদিন আগে, আমরা এটুকুই জানি। ওর ছেলে বর্তমানে সপরিবারে ভিন্নাচে বেড়াতে গেছে, ছোটবেলায় বাবাকে হারিয়েছে। ভদ্রলোকের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো ভেবে অফিসারকে বললাম, বলছি এখন কি করা যায় বলুন তো। অফিসার বললেন, দেখুন ছেলে ফিরে না আসা পর্যন্ত একটা ব্যবস্থা কিছু করা দরকার, কিন্তু ওর যে অবস্থা তাতে কোনো আশ্রমে রাখাটাও বেশ সমস্যা। আমি অফিসারকে আমার ভিজিটিং কার্ডটা দিয়ে বললাম, আপনার আপত্তি না থাকলে আমি ওকে আমার বাড়ি নিয়ে যেতে পারি, ওর ছেলে ফিরে এলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। অফিসার তার গাড়ি করে আমাদের বাড়িতে পৌঁছে দিলেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সঙ্গে থাকুন আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা .com এর সঙ্গে।

সবাই ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা বলে, কিন্তু কেউ মন্দবাসার গল্প শোনায় না। ভালোবাসা যেমন আছে তেমন মন্দবাসাও আছে। সেই নিয়েই আড্ডা দেব আজ। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। যারা একতরফা ভালোবাসে এবং অপর দিকের মানুষেরা তাদেরকে সঠিকভাবে বুঝতে পারে না এবং তাদেরকে রীতিমতন জাজ করেন, তাদের ভালোবাসা নিয়ে যে পাগলামি, যেই উন্মাদনা, সেটাকে বাড়াবাড়ি মনে করেন, সেই সমস্ত মানুষগুলো মন্দবাসার গল্পই নিজেদেরকে মেলে ধরেছেন। সেটা নিয়ে ফিরছি। আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ, যারা একতরফা ভালোবাসে কিংবা যারা মন থেকে ভালোবেসে যায়, তারা কিন্তু সবসময় নিজেদের ভালোবাসা ফেরত পায় না। আবার এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার অভিনয় করে জিতে যায়। আসলে কি তারা জিতে যায়? তারা কি সত্যি ভালোবাসায় থাকে নাকি মন্দ বাসায় থাকে? আপনার কি মনে হয়? চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
6: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
5: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
7: শহরের ধুলো বালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

মানুষ আছেন, তিনি নিজের যে বাসায় বড় হয়েছেন অর্থাৎ তার যে বাসস্থান, সেটা অনেক সময় পরিবর্তন করে সুদূর বিদেশে কিংবা অন্য কোথাও চলে যেতে হয়, বা ছেলে মেয়ের বদলির চাকরি তার সঙ্গে বাবা মাকে যেতে হয়, বা ছেলে মেয়ে বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যায়। এই যে কষ্টটা, সেই কষ্টটা মন্দ বাসায় জমা হতে থাকে। আপনার যদি এমন কোনো মন ভারী গপ্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আমি শুনবো এবং আপনার মন খারাপের গপ্পকে নিজের মধ্যে যাপন করে নেব, তাহলে আপনার কষ্টটা কিছুটা হলেও কমবে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglami.com।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের যারা ভালোবাসেন বলে দাবি করেন তারা কি আদেও আমাদের ভালোবাসেন? অনেক মানুষ আছেন যারা ভালোবাসেন হয়তো, আবার অনেকে আছেন যারা ভালোবাসেন প্রচণ্ডভাবে কিন্তু অতটা প্রকাশ করেন না। তবে বয়স বাড়ার সাথে সাথে এবং সময় যেতে যেতে কোনটা ভালোবাসা কোনটা মন্দবাসা সেটা বোঝার ক্ষমতা আমাদের সকলেরই হয়েছে। তাই চিন্তা নেই, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, কারণ আপনি আমার লিসনার। আপনার মন খারাপের কোনো গপ্প থাকলে আমার সাথে শেয়ার করুন +447503965712 তে। আপাতত সময় এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি .com। মন যখন নিরু

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আজ কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল। বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনা আমরা শুনব আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছে। কাজী নজরুল ইসলাম বিষয়ে একালে যারা ধারাবাহিকভাবে গবেষণা করে চলেছেন তাদের মধ্যে অন্যতম অগ্রণী সংস্থা ছায়ানট কলকাতার সভাপতি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তাঁর কাছ থেকে জেনে নেব বিশিষ্ট নজরুল গবেষকদের লেখা থেকে কিছু কথা।
1: বিশিষ্ট নজরুল গবেষক শ্রী বাঁধন সেনগুপ্তের লেখা বই সমগ্র নজরুল জীবন থেকে জানা যায়, 1943 সালের ফেব্রুয়ারি থেকে নজরুল যেন কেমন নির্বাক ও সেই সঙ্গে নিষ্পৃহতার শিকার হয়ে পড়েছিলেন। দু একটি সভা সমাবেশের মাধ্যমে অসুস্থ কাজী নজরুলের 44তম জন্মবর্ষপূর্তির 25শে মে 1943 জন্মোৎসব পালিত হয়েছিল। এই উপলক্ষে অমৃতবাজার পত্রিকায় 26শে মে একটি সংবাদও প্রকাশিত হয়। 25 মে 1943-এ আয়োজিত কবির জন্মোৎসবে অভিনন্দন পত্র পাঠ করেন সজনীকান্ত দাস। সভায় ডাক্তার আর আহমেদকে সভাপতি ও খান মোহাম্মদ মঈনুদ্দিনকে সম্পাদক করে নজরুল সাহিত্য চক্র নামে একটি কমিটিও গঠন করা হয়। ওখানে ভালো ভালো কথা বলা হলেও তাকে রোগমুক্ত বা নিরাময় করে তোলবার জন্য যে আর্থিক সাহায্য ও সহায়তা প্রয়োজন সেই সম্পর্কে কোনো উচ্চবাচ্য করা হয়নি, বরং তার দ্রুত আরোগ্য কামনা করে নজরুল সাহিত্য চক্র গঠনের প্রস্তাব সভায় গ্রহণ করা হয়েছিল।
0: আমরা শুনলাম আমাদের আজকের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে বিশিষ্ট নজরুল গবেষক শ্রী বাঁধন সেনগুপ্তের লেখা থেকে কাজী নজরুল ইসলামের 44তম জন্মদিন পালনের কিছু কথা। আমরা আরো কথা জানব, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা আমাদের আজকের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে জেনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব এমনই কিছু কথা। প্রণম্য নজরুল সঙ্গীত শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রকে একবার প্রশ্ন করা হয়, নজরুল প্রসঙ্গে আপনার কোনো স্মরণীয় ঘটনার কথা শোনাবেন? তিনি তার উত্তরে বলেন, ঘটনা ঘটেছিল কবির জন্মদিন উপলক্ষে তাঁর বাদুর বাগান লেনের বাড়িতে। ঠিক এই জন্মদিনের বছরখানিক আগে কবির মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। কবি পত্নী অর্থাৎ প্রমীলা দি তখন শয্যাশায়ী। আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে কবির বাসগৃহে গিয়েছিলাম। কবির সামনে গিয়ে বসে আছি, কাজীদা আর চোখে একবার আমার দিকে শয্যাশায়ী। আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে কবির বাসগৃহে গিয়েছিলাম। কবির সামনে গিয়ে বসে আছি, কাজীদা

0: সবকটিতেই দুহাতে তালি বাজিয়ে তাল দিচ্ছিলেন এবং সেই তাল কখনো বেতাল বা বেসুরো বলে মনে হয়নি। এর থেকে বোঝা যায় কবি যদিও নীরব ছিলেন কিন্তু তাঁর চেতনা ছিল।
1: আমরা শুনলাম শ্রদ্ধেয় নজরুল সঙ্গীত শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রের স্মৃতি থেকে কিছু কথা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সমৃতা মল্লিক। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে আমরা ফিরছি গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: রেডিও বাংলানেট.কম এ কথায় কথায়। আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি আমাদের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে, বিশিষ্ট গুণীজনদের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব এমনই একটি বিশেষ জন্মদিন পালনের কথা।
1: আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে যখন চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়, তখন জাহাজেও তাঁর জন্মদিন পালিত হয়। কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ শ্রীমতী কল্যাণী কাজী তাঁর অন্তরঙ্গ অনিরুদ্ধ বইতে লিখছেন, নিনি অর্থাৎ কাজী অনিরুদ্ধ বর্ণনামূলক চিঠি খুব ভালো লিখতে পারতেন। বাবার জন্মদিন জাহাজে কিভাবে পালিত হয়েছিল এবং বিদেশ যাবার পথে কি কি দেখেছিলেন তার বর্ণনা দিয়ে আমায় লিখলেন স্নেহের ছবি। গতকাল বাবার জন্মদিন গেল, আমরা এখানে একটা বেশ বড় ফাংশন করলাম, আমি মিউজিকের দিকটা পরিচালনা করলাম, অনেকে বক্তৃতা ইত্যাদি করল, বেশ ভালোই হয়েছে। এই চিঠিটি লেখা 1953 সালের 26শে মে।
0: আমরা শুনলাম 1953 সালে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জাহাজে জন্মদিন পালনের কথা। এরকম আরো কথা আমরা জানব আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সমৃতা মল্লিক। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: Shunchen, radiobanglanet.com. Banglar Gaan, Bangalir Pran.

0: গানের পর আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে শুনছেন রেডিও বাংলানেট.কম। আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি আমাদের বিশেষ অতিথি সঙ্গীতশিল্পী সমৃতা মল্লিকের কাছ থেকে, বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে, কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতি থেকে কিছু কথা।
1: ফিরোজা বেগম আমাদের সকলের অত্যন্ত প্রিয় নজরুল সঙ্গীত শিল্পী। কোনো এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 1962 সালে কলকাতায় মহাজাতি সদনে আমারই উদ্যোগে তিন দিন ব্যাপী দুবেলার প্রোগ্রামে প্রাচীন ও নবীন নজরুল গীতির শিল্পীরা অংশগ্রহণ করেন। অন্য ক্ষেত্রে সফল বিখ্যাত বহু গীতশিল্পী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ফাঁকে ফাঁকে ছিল কল্লোল যুগের নজরুল সমকালীন লেখকদের আলোচনা ও স্মৃতিচারণ। সব মিলিয়ে দারুণ জমজমাট হয়েছিল সেই অনুষ্ঠান, সেই সূচনা। তারপর থেকে নজরুল গীতির চর্চা ক্রমশ ব্যাপকতর হতে থাকে। তারপরও কয়েক বছর কবির জন্মদিবস ঘটা করে উদযাপন করেছি কলকাতায়। নজরুল গীতির জনপ্রিয়তা তারপর ক্রমাগতই বেড়েছে।
0: আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা আমরা আরো জানব, তবে গানের ওপারে ফিরে আসছি কয়েকটি গান শুনে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ কথায় কথায়, আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানের .com এ কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। আমরা এখন তার কাছ থেকে শুনে নেব এমনই এক ঘটনার কথা।
1: বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়কে একবার প্রশ্ন করা হয়, নজরুল প্রসঙ্গে কোনো স্মরণীয় ঘটনা তাঁর স্মৃতিতে আছে কিনা। তিনি তার উত্তরে বলেন, ১৯৬৭ সালে যখন প্রথম যুক্তফ্রন্ট সরকার গঠিত হল, তখন নজরুলকে জন্মদিনে আনা হয়েছিল রবীন্দ্র সদনে। সর্বসাধারণের সামনে নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছিল। আমি রবীন্দ্র সদনের মাঠে আম্রকাননে গিয়েছিলাম। অরুণকান্তিকে গো যোগী ভিখারি, খুব দরদ দিয়ে গিয়েছিলাম। অদ্ভুত একটা এক্সপ্রেশন লক্ষ্য করেছিলাম কবির চোখে মুখে, দুচোখ বেয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ছিল জল। মনে হচ্ছিল এবার জেগে উঠবেন ওই নীরব যোগী। আমারও শিল্পী হিসেবে মনে হচ্ছিল আজ আমি সার্থক। আরও একটি স্মৃতিকথা জানা যায় তাঁর কাছ থেকে। তিনি বলেছেন, জানো, আরেকটি স্মৃতি বড় উদ্বেল করে। ১৯৭১ সালে বাংলাদেশের টিভি একটি তথ্যচিত্র তুলে ধরেছিল কবিকে নিয়ে। সেদিন ওর সামনে ক্রিস্টোফার রোডের বাড়িতে গান করেছিলাম আমি, কুহু কুহু কুহু কোয়েলিয়া। ওহ, কবির কি অদ্ভুত ভাবাবেগ! উনি বারবার ঘাড় দোলাচ্ছিলেন আর মাঝে মাঝে চিৎকার করে হাত দেখাচ্ছিলেন হারমোনিয়ামের দিকে। ওর হাতে কিছু বইপত্র দেওয়া হচ্ছিল, উনি তা পাশে সরিয়ে রাখছিলেন। মনে হল ওর গান উনি চিনতে পেরেছেন, ওর স্মৃতিশক্তি ফিরে এসেছে, কিন্তু উনি কথা বলতে পারছেন না। গান শেষ করার পর আমার বুকে জমাট কান্না, কবির চোখেও জল। এই স্মৃতি আমি ভুলতে পারব না।
0: আমরা এখন শুনলাম শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের স্মৃতি কথা থেকে কিছু কথা। আমরা আরো কথা জানব আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে ফিরছি কয়েকটি গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: বাঙালির মননে কাজী নজরুল ইসলামের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম। শুনছেন রেডিও বাংলানেট ডট কম এ কথায় কথায়। আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা এরকমই কিছু কথা শুনব।
1: মাহবুবুল হকের নজরুল তারিখ অভিধান বই থেকে জানা যায়, 1969 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গ সরকার প্রদেশব্যাপী জন্মোৎসব পালন করে আনুষ্ঠানিকভাবে কবি নজরুলকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। কবির বসবাসের জন্য সরকার জমি প্রদান করে এবং গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে। ওই একই বছরে 9ই সেপ্টেম্বর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বিশেষ সংবর্ধনার মাধ্যমে নজরুলকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদানের কথা ঘোষণা করে। বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়কে একটি সাক্ষাৎকার গ্রহণের সময় প্রশ্ন করা হয় নজরুলের সঙ্গে তাঁর প্রথম পরিচয় কোন সময়। তিনি তার উত্তরে বলেন, নজরুলের গানের প্রতি আমার অনুরাগ ছেলেবেলা থেকে, কিন্তু ওঁর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ঘটে 1969 সালে। সেদিন রবীন্দ্রসদনে কবির জন্মতিথি পালিত হচ্ছিল। সানিদা অর্থাৎ কাজী সব্যসাচী, নিনিদা অর্থাৎ কাজী অনিরুদ্ধ কবিকে উৎসব মঞ্চে নামালেন। সেখানেই ওঁদের সঙ্গে আমার পরিচয়। সেদিন সন্ধ্যায় কবির ক্রিস্টোফার রোডের বাড়িতে নজরুল গীতি গাইলাম। মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়, দুর্দীপ বাসিনী নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, আর কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি।
0: আমরা শুনলাম 1969 সালে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের কিছু কথা। আমরা আরো কথা জানব, তবে গানের ওপারে ফিরে আসছি কয়েকটি গান শুনে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রেডিও বাংলানে ডট কম এ শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় অনুষ্ঠানে আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা আমাদের আজকের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিকের কাছ থেকে শুনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা এরকমই একটি ঘটনার কথা শুনব।
1: ডাক্তার দ্বিজেন্দ্র কুমার রায় তাঁর স্মৃতিকথায় লিখেছেন, নজরুল ইসলামের সংস্পর্শে যেতে পারব আমি কি কোনোদিনও ভেবেছিলাম, কিন্তু সত্যি আমার সৌভাগ্য হয়েছে। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 70তম জন্মবার্ষিকী উৎসব পালিত হচ্ছে দেশে বিদেশে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রথম কবিকে সংবর্ধনা জানালেন রবীন্দ্রসদনে। রবীন্দ্রসদনের উৎসবে কবির সঙ্গে যাবার জন্য আমার ডাক পড়েছিল। আমি কবির ব্যক্তিগত চিকিৎসক গত 4 বছর ধরে। কবিপুত্র কাজী সব্যসাচী আমাকে উৎসবের কয়েকদিন পূর্বে অনুরোধ করে রেখেছেন কবির সঙ্গে উৎসবে যাবার জন্য। আমার সঙ্গে কবির পরিবারের সম্পর্ক ঠিক আপন লোকের মতো। কবি একটি ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকেন। ধুতি পাঞ্জাবি পরে যখন বসেন তখন দেখলে কিন্তু একটুও মনে হয় না আমাদের প্রিয় কবি অসুস্থ। গত জন্মদিনের আগের কয়েকদিন তার একটু উত্তেজনা ভাব দেখা দেয়। ব্লাড প্রেশার নিয়ে দেখি প্রেশার বেড়েছে। কবি তার হাত দিয়ে আমায় পরীক্ষা কাজ চালাতে নিষেধ করেন এবং শব্দ করে বিরক্ত ভাব প্রকাশ করেন। কাজী সব্যসাচী কবির ভাব দেখে বলেন, কবি কয়েকদিন থেকে একটু অন্যরকম, তাকে কি জন্মদিনে বাড়ির বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে? এইদিকে অগণিত জনসাধারণ কবিকে একবার দেখার জন্য অসীম আগ্রহে অপেক্ষা করবেন। অন্যদিকে কবির মানসিক অবস্থা ভালো নয়, অনুষ্ঠান থেকে বের হলে কবির অসুস্থতা বেড়েও যেতে পারে। এইসব কথা চিন্তা করে উপযুক্ত চিকিৎসায় উত্তেজনা কমিয়ে দিয়ে জন্মদিনে তাকে রবীন্দ্রসদনে যাবার জন্য বের করি। আপনজন হিসাবে আমি কবির সঙ্গে সর্বক্ষণ ছিলাম। কবিও বেশ কিছুটা ভালো বোধ করছিলেন। 70তম জন্মদিনের আয়োজন পশ্চিমবঙ্গ সরকার এত সুন্দরভাবে করেছিলেন যে কবির পক্ষে কোনো প্রকার ক্ষতি বা উত্তেজনার কারণ হয়নি।
0: আমরা শুনলাম ডক্টর দ্বিজেন্দ্র কুমার রায়ের স্মৃতিকথা থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 70তম জন্মদিন পালনের কথা। আমরা আরো কথা জানব, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
4: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
3: ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।

0: দেখি ভীমকার আর ওই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নাড়ি,
1: লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি, লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

0: পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি
1: রেডিও বাংলা .com এ আমাদের আজকের নিবেদন জন্মদিনের নজরুল শুনছেন রেডিও বাংলা .com এ কথায় কথায় আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সুমৃতা মল্লিক তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা এখন আমরা শুনব সরজু দেবীর স্মৃতি কথা থেকে এমনই এক জন্মদিনের কথা
2: সরজু দেবী তাঁর স্মৃতি কথায় লিখেছেন কাজী তার জন্মদিনের সে উৎসবে আমি গিয়েছিলাম অনেক দিন অনেক বছর পরে আবার দেখা হলো কাজী তার সঙ্গে দেখা হলো বলে ভুল হবে বলা উচিত দেখলাম তাকে সেদিন কাজীদার দিকে তাকিয়ে সারা মন প্রাণ আমার বেদনার ঝংকার বেজে উঠল আমাদের অমন মজলিস মানুষ কাজীদা নীরব ভাবলে সিং ভঙ্গিতে মঞ্চের উপর বসে আছেন যে মানুষের চোখ দুটি সদাই ঝিকমিকিয়ে উঠত খুশিতে দু চোখের হাসিতে যার বিজলি খেলে যেত অহরহ হাসি খুশি আনন্দে উল্লাসে যে সকলের মন প্রাণ মাতিয়ে রাখতেন সবসময় সেই মানুষটি যেন সব বিলিয়ে সব হারিয়ে নিঃস্ব নিঃসম্বল হয়ে নিষ্প্রভ চোখে তাকে বসে আছেন কাজীদার যদি ছড়া চোখ দুটিতে আর কোন আলোর আভা ফুটে উঠছে না দেখলাম নজরুল জয়ন্তীর খুশিতে সবাই মত্ত ফুলে ফুলে ভরে গেছে সারা মঞ্চটি আকাশ বাতাস মুখর হয়ে উঠেছে কাজীদার গানে জন্মদিনের উৎসবে কোনো ত্রুটি নেই সবই আছে সবই হয়ে চলেছে নিয়ম মাফিক কেবল থেমে রয়েছে বাগিচার সেই বুলবুলের মিষ্টি কণ্ঠস্বর শুনলাম কে যেন গাইছেন ফুলের জলসায় নীরব কেন কবি সকলের অলক্ষে আমারই চোখ দিয়ে ঝরে পড়ল অশ্রুধারা সারা মন প্রাণ ব্যথায় মোচড় দিয়ে যেন বলে উঠল নীরব কেন কবি কাজীদাকে দেখে কাজীদার দিকে তাকিয়ে একে একে মনে পড়ল কত কথা কত ঘটনা ধীরে ধীরে পুরনো দিনের স্মৃতি ফুটে উঠল মনের নিভৃত

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

0: রেডিও বাংলানে ডট কম এ শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় অনুষ্ঠানে আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সৌমিতা মল্লিক। তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। আমরা এখন শুনব 1972 সালে ঢাকায় কবির জন্মদিন পালনের কথা।
1: 1972 সালে 24শে মে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আগ্রহে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ ভূমিকায় ভারত সরকারের অনুমতিক্রমে নজরুলকে তাঁর জন্মবার্ষিকীর শুভ লগ্নকে সামনে রেখে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় ঢাকায় আনা হয়। কবির পুত্রবধূ উমা কাজীও নজরুলের সঙ্গে ঢাকায় আসেন। সকাল 11:40 নজরুল ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করলে অপেক্ষমান কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের বিপুল জনতা গগনবিদারী স্লোগান দিয়ে নজরুলকে স্বাগত জানান এবং অজস্র ফুলের মালা, ডালি ও স্তবক দিয়ে কবিকে অভ্যর্থনা জ্ঞাপন করেন। কবিকে ঢাকার ধানমন্ডিতে সরকারি একটি বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় রাখার ব্যবস্থা করা হয়। এখানে অ্যাম্বুলেন্সে করে আনার পর বিপুল ভিড়ের মধ্যে কবিকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে আসেন তৎকালীন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির জন্য দোতলা একটি বাড়ি, একটি গাড়ি, ডাক্তার, নার্স এবং সেবা শুশ্রূষার সব রকমের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সরকারের তরফ থেকে কবির জন্য মাসিক 1,000 টাকা ভাতা প্রদানের কথা ঘোষণা করেন। কবির চিকিৎসা তত্ত্বাবধানের জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়। ঢাকায় কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয় এবং কবি ভবনে প্রতিদিন জাতীয় পতাকা উড্ডীন রাখার ব্যবস্থা করা হয়। কবি ভবনে কবিকে নিয়মিত গান শোনানো ও গাড়িতে করে বাইরে বেরিয়ে আনার ব্যবস্থা ছিল। এতে নির্বাক কবির চোখে মুখে আনন্দের অভিব্যক্তি দেখা যেত। 1972 সালে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উদযাপন উপলক্ষে নজরুল একাডেমি কর্তৃক আয়োজিত নজরুল উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক কবি তালিম হোসেন কর্তৃক অনুরুদ্ধ হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তদানীন্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাণী প্রদান করেছিলেন তার কিছুটা অংশ। নজরুল বাংলার বিদ্রোহী আত্মা ও বাঙালির স্বাধীন ঐতিহাসিক সত্তার রূপকার। বাংলার শেষ রাতের ঘনান্ধকারে নিশিথ নিশ্চিন্ত নিদ্রায় বিপ্লবের রক্তলীলার মধ্যে বাংলার তরুণরা শুনেছে রুদ্র বিধাতার অট্টহাসি, কাল ভৈরবের ভয়াল গর্জন। নজরুলের জীবনে, কাব্যে, সঙ্গীতে নজরুলের কণ্ঠে প্রচণ্ড সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো, লেলিহান অগ্নিশিখার মতো পরাধীন জাতির তিমির ঘন অন্ধকারে বিশ্ববিধাতা নজরুলকে এক স্বতন্ত্র ছাঁচে গড়ে পাঠিয়েছিলেন এই ধরার ধুলায়। সাহিত্যে সম্মানের সুউচ্চ শিখরে নজরুলকে পথ করে উঠতে হয়নি, পথ তাকে হাত ধরে উর্ধে তুলেছে। মহা অভ্যাগতের মতো তাঁর আগমন নন্দিত হয়েছে। সে এসেছে ঝড়ের মাতন তুলে বিজয়ীর বেশে।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো দশ রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়া সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: শুনছেন রেডিও বাংলা নেট.কম এ কথায় কথায়। আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল। আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে রেডিও বাংলা নেট.কম এর শ্রদ্ধাঞ্জলি। আমাদের আজকের বিশেষ অতিথি ছায়ানট কলকাতার সভাপতি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তার কাছ থেকে আমরা আজ শুনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শেষ জন্মদিন পালনের কথা।
1: 1976 সালের 24শে মে নজরুলের জন্মদিন পালন করা হয়। এই ছিল তার শেষ জন্মদিন পালন। 1976 সালের 29শে অগস্ট কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই জন্মদিনে তাকে তদানীন্তন সামরিক সরকারের পক্ষ থেকে আর্মি ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং চল চল চল গানটিকে বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান হাসপাতালে গিয়ে কবির হাতে ক্রেস্ট প্রদান করেন।
0: আমরা শুনলাম 1976 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শেষ জন্মদিন পালনের কথা। আমাদের সঙ্গে আজ ছিলেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। আমাদের সঙ্গে শেয়ার করলেন বিশিষ্ট গুণীজনের স্মৃতি কথা থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের কিছু কথা। আমরা জানলাম মূল্যবান কিছু তথ্য। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল এখানে শেষ করব। দেখা হবে আগামী শনিবার ঠিক একই সময়। চলে আসব কথায় কথায় নিয়ে, হয় সৌভিক না হয় আমি অনামিকা। আর যেতে যেতে কবির কথায় বলি, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল।

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কীরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা। তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ছোটোখাটো বদভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কি করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো কি না বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতু দিদির বিয়ে হয়ে গিয়েছিল এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা, বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে। কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরারো দূরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতন বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয় যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনকও। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছেডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার আগে, হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলানাইট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সব সময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সব সময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কি বলেন? তো রেডিও বাংলানের ডটকমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদ অভ্যাস আছে, সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদ অভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়ও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদ অভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানে ডটকমে আজকে ইচ্ছে ডানার আড্ডাটা সরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদ অভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদ অভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়া রাত। আর অবশ্যই আজকে একটা দুর্দান্ত নস্টালজিয়া জায়গায় নিয়ে যাব এবং নস্টালজিক ফিল করাবো আপনাকেও এবং আমিও ফিল করব, তার কারণ আড্ডাটাই এরকম। তো আড্ডায় কী হতে চলেছে সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আড্ডা গানের মাঝে মাঝে ভালো ভালো গানও আছে, কিন্তু যেমনটা প্রত্যেক দিন শুনিয়ে থাকি ঠিক সেই রকমই এক ঘন্টার আড্ডা আজকেও হবে। তাই জন্য অবশ্যই আড্ডা দিকে এগিয়ে যাব, একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক নিয়ে নিই। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলা নেই.com, মন যখন নিরুদ্দেশ।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট.com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

যখনই আমরা একটু পিছনের দিকে তাকাই, মানে আমাদের স্কুল জীবন বা কলেজ জীবনের দিকে তাকাই, তখন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ইমোশনই ভীষণভাবে আমরা কানেক্ট করতে পারি। ঠিক যেমনটা বলছিলাম যে নস্টালজিক হয়ে পড়ার কথা, নস্টালজিক হয়ে পড়ি, ঠিক সেই রকমই কলেজের দিনগুলো যেমন আমাদেরকে বারবার মনে করায় আনন্দের মুহূর্ত ছিলাম যে নস্টালজিক হয়ে পড়ার কথা, নস্টালজিক হয়ে পড়ি, ঠিক সেই রকমই কলেজের দিনগুলো যেমন আমাদেরকে বারবার মনে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কলেজের দিনগুলো একটু অন্যরকম, কারণ স্কুলের একটা গন্ডি থাকে, স্কুলে অনেক নিয়ম থাকে, ভীষণ বাধা থাকে। সেইটা ছাড়িয়ে যখন আমরা কলেজে যাই, নতুন নতুন মানুষ, নতুন নতুন সাবজেক্ট, নতুন নতুন টিচার, নতুন নতুন পরিবেশ, সব কিছুর সাথে মানানসই হওয়ার পরে যখন কলেজ ফেস্টের দিনটা আসে, তখন কিন্তু একটা আলাদাই মজা। তার তখন কিন্তু বন্ধুত্বটা ভীষণভাবে গাঢ় হয়ে যায়, তাই না? তার কারণ ওই যে একসাথে নাচ করা, ওই যে একটা হুল্লোড় করা, ওগুলোর মধ্যে একটা আলাদাই মুহূর্ত আছে। আর সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট থাকতো যে কলেজের ফেস্টের দিনগুলোতে আমরা কিভাবে অর্গানাইজ করব, কি কি জামা কাপড় পরে থাকবো এবং কার পাশে কে বসবো, আর কিভাবে কোন কোন আর্টিস্টকে দেখবো বা কোন কোন আর্টিস্ট আসছে সেটার ওপর একটা ভীষণভাবে এক্সাইটমেন্ট মানে কাজ করতো। তো সেই কলেজ ফেস্টের দিনগুলো নিয়ে আজকে কথা বলছি, এবং আমি শুধু বলবো না, আমার সাথে সাথে আপনারও কিছু মুহূর্ত সেগুলো কিন্তু আমি শুনবো, সেই গল্পগুলো শুনতে চাই। তো প্লিজ তার জন্য আড্ডায় থাকতেই হবে, আপনাকে চাই আড্ডায় আমার সঙ্গে। শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।
1: ভেঙে যায় স্মৃতির শহর।

কলেজের সময়টা আমার যেমন কলেজের সময়টা গ্র্যাজুয়েশনের সময়টা 3 বছর আমরা কলেজে ছিলাম, তো 3টে ফেজ পেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও গিয়ে একটা এক্সট্রা পেয়েছিলাম, তার কারণ আমাদের কলেজে যেই সময় অ্যাডমিশন হয়েছিল সেই সময় নবীনবরণ করা হয় নতুনদেরকে। তো ওই নবীনবরণের সময় একটা ফেস না সোশ্যাল টাইপের অনুষ্ঠান হয়েছিল, সেখানেও কিন্তু বেশ মজা হয়। তার কারণ আমার মনে আছে যে হয় না যে একটা স্কুলের পাড়ার স্কুলে আপনি পড়েছেন এবং সেখানে পাড়ার বন্ধুরা খুব চেনা জানা বন্ধুরা, অনেক দিন ধরে বন্ধুত্বটা তৈরি হয়েছে, তারপর একদম নতুন বন্ধুদের সাথে নতুন নতুন সিঙ্গার আসছে, নতুন নতুন সিনেমা আর্টিস্ট আসছে, তাদেরকে দেখার একটা এক্সাইটমেন্ট এবং এতটা সামনে থেকে দেখবো সেটাই একটা বড় ব্যাপার। এবং যেহেতু কলকাতায় পড়াশোনা আমার, তো কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যদি আপনি নামটা শুনে থাকেন, যদি কখনো কলকাতায় গিয়ে থাকেন, তাহলে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাওয়াটা এবং সেখানে একটা ফেস্ট হওয়া বা সোশ্যাল হওয়াটাও একটা বড় বিশাল বড় ব্যাপার। এত ক্রাউডের মাঝখানে সেখানে চিৎকার হচ্ছে, হুল্লোড় হচ্ছে, একসাথে নাচ গান হচ্ছে, নাচ করতে করতে কেউ কারোর জুতো ছিঁড়ে ফেলেছে, জামা ছিঁড়ে ফেলেছে, একটা আলাদাই এক্সাইটমেন্ট এবং সেই সব কিছু মনে হচ্ছে। এবং থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনার সাথে গল্প করার মাধ্যমে বা গান্দুরিয়ার আড্ডার মাধ্যমে এইসব কথা বলার মাধ্যমে নস্টালজিক হয়ে পড়ছি, সেই মুহূর্তগুলো ফিরে আসছে এবং অবশ্যই আরও নতুন নতুন কিছু আসতে চলেছে বা নতুন কোনো মুহূর্ত যদি তৈরি হয় আপনার লাইফে এই কলেজ ফেস্টকে ঘিরে, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। একটা ছোটোখাটো মিউজিক্যাল ব্রেক নিয়েছি, ফিরছি আর শুনছেন রেডিও বাংলানেই.com মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobanglanei.com এ কলেজ ফেস্ট নিয়ে কথা বলছিলাম, এবং কলেজ ফেস্ট মানে নস্টালজিয়া, কলেজ ফেস্ট মানে পুরনো বন্ধুত্ব, কলেজ ফেস্ট মানে নতুন বন্ধুকে আপন করে নেওয়ার সময়, কলেজ ফেস্ট মানে এক্সাইটমেন্ট, এবং কলেজ ফেস্ট মানে অবশ্যই ইউনিটি। তার কারণ অর্গানাইজড করার সময় ভীষণভাবে একতার প্রয়োজন হয়, ইউনিটির প্রয়োজন হয়। সব কিছু মিস করছি, কারণ সত্যি কলেজ লাইফ, স্কুল লাইফ এগুলো কোনো দিনও ফিরে আসবে না, এবং সেই মুহূর্তগুলো এনজয় যদি এই মুহূর্তে আপনি সেই সময়টায় থাকেন তাহলে অবশ্যই মানে একদম চুটি এনজয় করা হয় না, বলা হয় না যে একদম চায়ের কাপের যে নিচের অংশটা সেটাও খেয়ে নিতে বলে, সেই রকম একটা অংশ বা সেই রকম একটা মুহূর্ত এনজয় করার সময় এবং করে নিন। আর তার সাথে সাথে কলেজ ফেস্টের অনেক যদি কিছু গল্প থাকে তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই এক ঘন্টার আসর কিন্তু জমে উঠবে ছোট্ট কিছু গল্পের মাধ্যমে, আর তাই আজকের এই শোটার নামও দেওয়া হয়েছে পরিবর্তন। কীভাবে সেই পরিবর্তন ঘটবে? আমাদের প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে পরিবর্তন আসে। পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদেরকে আরও নতুনভাবে মেলে ধরতে পারি। তাই প্রত্যেকটা মানুষের জীবনে সময়ে অসময়ে পরিবর্তন আসাটা খুব দরকার, সেটা ভালো হোক কিংবা মন্দ। কিছু কিছু ক্ষেত্রে মন্দ হয়েও পরিবর্তনের দিক ভালো কাজের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমাদের আজকের এই আড্ডা শুধুই পরিবর্তন নিয়ে। তো আমাদের চারটে ছোট্ট অনুগল্প আছে যা আজকের এই এক ঘন্টার আসর আপনাদের মন ভরিয়ে দেবে। তাই কোথাও যাবে না, কয়েকটা গানের পর চারপর ফিরে আসছি, আর এভাবেই কিন্তু আমাদের আড্ডা চালিয়ে আর থাকবে এই এক ঘন্টা। আর অবশ্যই আজকের এই শো শেষের পর জানাতে ভুলবেন না 4447503965712 আজকের এই পরিবর্তন আপনাদের কেমন লাগলো। সঙ্গে থাকুন, এখন শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে টান টান উত্তেজনা নিয়ে গান আর তারপর গল্প। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: তো অসাধারণ কয়েকটা গান শোনার পর আমাদের কিন্তু আড্ডা জারি আছে পরিবর্তন নিয়ে। প্রথম উষা রায় লেখা মানবিক হাত। লোকটা স্টিলের লাঠিটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছিল, ব্যস্ত সময়ে পথচারীরা যে যার তাগিদে গন্তব্যের দিকে, লোকটাকে তারা সেভাবে খেয়াল করেনি। এমন তো কতই যায়, কেউ হয়তো চোখে দেখতে পায় না, কেউ হয়তো ভালো করে চলতে পারে না, নিজেদের সুবিধে মতো পথ করে নিয়ে। অত নজর করার ফুরসত বা কোথায়? লোকটা একটা যানবাহন চলাচলে সদা ব্যস্ত, রাস্তার সামনে দাঁড়িয়ে পার হওয়ার জন্যে হেল্প হেল্প বলে যাচ্ছিল। মাথা ভর্তি সাদা চুল, শরীরটা সামনে ঝুঁকে পড়া। ওই হেল্প শব্দটা শুনে পথচারীটা কেউ এগিয়ে এলো না। কেউ আবার মনে মনে বলল,
1: এই ব্যস্ততার মধ্যে তোমায় রাস্তা পার করে দেওয়া সম্ভব নয়, সময়টা এইসব করে বেরোনো উচিত ছিল। আরে বুড়ো হলে বিমৃতি হয় মানুষের।
0: এক তরুণ ইন্টারভিউ দিতে যাচ্ছে, খুবই ব্যস্ত, তবুও লোকটার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু লোকটার মুখের দিকে তাকিয়ে থাকে। আরে এ তো বছর চল্লিশের যুবক, চোখ মুখের চেহারা সেই কথাই জানান দিচ্ছে, কিন্তু শরীরটা একেবারে ভেঙে পড়েছে, সাংঘাতিক অ্যাক্সিডেন্টে এই হাল। নিশ্চয়ই তাই না? হ্যাঁ। তরুণ জানতে ইচ্ছুক নয়, তার ব্যস্ততা অনেক বেশি। ইন্টারভিউ ভালো হলো না তরুণের, মন খারাপ নিয়ে ফিরছিল। দেখলো সকালের সেই লোকটা একটা ছোট গর্তে পড়ে কাতরাচ্ছে, এবারেও তেমন কেউ এগিয়ে আসেনি। সকালে ছিল কর্মক্ষেত্রে যাবার ব্যস্ততা, আর এখন বাড়ি ফেরার তাড়া। তবু কারোর কথা বা কারণ মনে হলো, খোঁড়া মানুষটাকে গর্ত থেকে তোরা তো মুখের কথা নয়, পুলিশ ডাকতে হবে। না, দরকার নেই সেই হাঙ্গামার। তরুণ আরেকজনের সাহায্য নিয়ে লোকটাকে গর্ত থেকে তুলল। লোকটা কৃতজ্ঞ দৃষ্টিতে বলল, তুমি আমায় জীবন দিলে, চোখে তো ভালো দেখতে পাই না, গর্তটা তাই নজরে আসেনি, ঈশ্বর মঙ্গলময়, তোমার ভালো করুন। তরুণ বিষণ্ন ভঙ্গিতে বলল, এটা অক্ষমের একটি, আমি এতে নেই। লোকটা বলল, ঈশ্বর বিশ্বাস বেঁচে থাকার জোর দেয়, আমাদের মতো সাধারণ মানুষের একজন কাল্পনিক ঈশ্বরের খুবই প্রয়োজন। এই যে তুমি একটা মানবিক হাত বাড়িয়ে দিলে, এটাই আমার কাছে ঈশ্বরের উপস্থিতি। জীবন সংগ্রামে একটা খুঁটি দরকার, আমার ঈশ্বর বিশ্বাস সেই খুঁটি। অনন্য পথচারীদের মতো তুমি নও, এটাও সেই ঈশ্বরেরই অবদান।
2: সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও তিনটে গল্প নিয়ে।

শুধুমাত্র আজকের এই গান মুসাফিরের আড্ডায়। পরিবর্তন আসবেই, আমরা সকলে সকলের পাশে এভাবেই থাকব। জুড়ে থাকুন, ফিরে আসছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination with us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio Partner, Radio Bangladesh.com.

ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকের এই বিশেষ পরিবর্তনের আড্ডা নিয়ে। তরুণ মান্নার লেখা দেবদূত ও দৈত্য। তিনি ঠাকুরমার দুঃসম্পর্কের ভাইপো হন, ভদ্রলোককে আগে কখনো দেখিনি। ছোটবেলায় নাকি আমাদের বাড়িতে খুব আসতেন। বাবার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তিনি এলেন, পুরনো আত্মীয়কে ঝেড়ে মুছে আবার নতুন করে গড়ে তুললেন। শুধু সমবেদনা জানিয়ে কর্তব্য শেষ করলেন না, প্রকৃত আত্মীয়ের মতোই আমাদের পাশে দাঁড়ালেন। ঠাকুমা বললেন, বিপদের দিনে ঈশ্বরই তোমাকে পাঠিয়েছেন বাবা। তিনি আমাদের পরিবারের একজন হয়ে উঠলেন। বাবার শ্রাদ্ধ শান্তি, LIC টাকা পয়সা আদায়, বাবার অফিসে মায়ের চাকরি, সব কিছুতেই প্রকৃত আত্মীয়ের মতোই পাশে থাকলেন, নিজের ক্ষতি স্বীকার করেও। তিনি আমাকে খুব ভালোবাসেন, গলা টিপে আদর করেন, আমার জন্য ক্যাডবেরি চকলেট আনেন। আমি রোজ রাতে এক দৈত্যকে স্বপ্নে দেখি। একদিন দেখলাম দৈত্যটা মাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম, না মা, নিয়ে যেতে দেব না। দৈত্যটা আমাকে ছুঁড়ে ফেলে দিল, হো হো করে হেসে উঠল। কে আটকাবে তুই? আমি মা মা বলে চিৎকার করে উঠলাম, ঘুম ভেঙে গেল। সারা রাত মাকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম, আর ঘুম এলো না। ঝড় বৃষ্টির রাতে মায়ের বাড়ি ফিরতে দেরি হয়, ঠাকুমার বুকে মুখ গুচে শুয়ে থাকি। আমার খুব ভয় করে যদি দৈত্যটা মাকে ফিরতে না দেয়। জানলা ধারে নিম গাছটা মাথা ঝাঁকাতে থাকে, মনে হয় দৈত্যটা মগডালে বসে নাড়াচ্ছে, গায়ে কাঁটা দেয়। সহসা কলিং বেলের শব্দে ছুটে যাই, মা দরজায় হাসি মুখে দাঁড়িয়ে, পিছনে ঈশ্বর প্রেরিত দূত। দিদা দেবদূতকে ডেকে ঘরে বসান, বলেন, তোমার কাছে ঋণের অন্ত নেই, আমরা যে কোথায় ভেসে যেতাম সব, তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদের কাছে ঈশ্বরের দূত। দেবদূত হো হো করে হেসে ওঠেন। আমি স্বপ্নে দেখা দৈত্যের হাসি তার মুখে ফুটে উঠতে দেখি। জুড়ে থাকুন, ফিরে আসছি আরো দুটো কাহিনী নিয়ে। শুনতে থাকুন গান মুসাফিরের আড্ডা, শুধুমাত্র সৌভিকের সঙ্গে রেডিও বাংলানেট.com এ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

0: শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। এবার দীপক কুমার মাইতির লেখা গেট আপ। অফিসের গাড়ির অপেক্ষায় ময়দান মেট্রো স্টেশনে দাঁড়িয়ে তো এক আকুতি কণ্ঠে ডাকে পেছনে ফিরে, এক অন্ধ মানুষ আর একটা 16-17 বছরের মেয়ে দাঁড়িয়ে, মেয়েটার পরনে শতচ্ছিন্ন বসন, বসনের ছেদ দিয়ে তার নবমুকুলিত যৌবন ঠিকরে পড়ছে। না দেখতে পাওয়া মানুষটি কাতর কণ্ঠে বলে,
1: অন্ধ হবে কিরে বাবা, একটা টাকা দাও, ভগবান তোমার ভালো করবে।
0: এরকম না খাওয়া মহানগরে প্রচুর দেখা যায়, চোখ সয়ে গেছে, তবু মেয়েটাকে দেখে মায়া হলো। একটা 10 টাকার নোট ওর হাতে দিলাম, কপালে হাত ঠেকিয়ে ওরা এগিয়ে গেল। মেয়েটার জন্য খুব খারাপ লাগে, কারণ ওদের যাওয়ার পথের দিকে আমি তাকিয়ে থাকি, মেয়েটা পিছন দিকে ফিরে আমায় দেখে, চোখাচোখি হতেই মুচকি হাসে, লজ্জা পাই। তবে কি আমাকে ভুল বুঝল? সন্ধ্যে 7টা, মেট্রো স্টেশনে ঢোকার মুখে একজনের অপেক্ষায় দাঁড়িয়ে দেখি অদূরে সকালে সেই না দেখতে পাওয়া লোকটা দাঁড়িয়ে। লোকটার পরনে চেক লুঙ্গি আর রঙিন গেঞ্জি, একটা লোকের সঙ্গে ঘন হয়ে কথা বলছে। বুঝতে পারি লোকটা দেখতে পায় না, এটা তার ভান। কাছেই উদ্ভিন্ন যৌবনা ওই মেয়েটাও দাঁড়িয়ে, ওর পরনে রঙিন শাড়ি, মুখে চওড়া মেকআপ। লোক দুটোর মধ্যে আর্থিক লেনদেন হয়। লোকটা একটা ট্যাক্সি ডেকে মেয়েটাকে সঙ্গে নিয়ে চলে যায়। মেয়েটা আমার দিকে তাকিয়ে আবারও মুচকি হাসে। মনে পড়ে আজ দুপুরের বোর্ড মিটিংয়ের কথা। এমনি বলেছিলেন, বিশ্বনাথ তুমি তো মার্কেটিং ম্যানেজার, আমার মনে হয় আমাদের প্রোডাক্টের প্যাকেজিং গেট আপ আরও জৌলুসপূর্ণ করতে হবে। আসলে পণ্যের গেট আপেই ক্রেতা আকৃষ্ট হয়, অন্যদের প্রোডাক্টের কাছে আমরা এ ব্যাপারে পিছিয়ে আছি। তাই তুমি একটা সার্ভে করে রিপোর্ট দাও তো। এখন MD-র কথাটা উপলব্ধি করতে পারলাম, পণ্যের মান নয় গেট আপই ক্রেতা টানে। সঙ্গে থাকুন, ফিরব আবারও আজকের এই স্পেশাল আড্ডা পরিবর্তনের গল্প নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: बजलो कहारो बिना।
1: তো দেখতে দেখতে সময় একদম শেষের দিকে, আর আজকের আড্ডা শেষ করব যা কথা হয়েছিল প্রথমে, আবারও একটা গল্প দিয়ে। আজকের এই গান মুসাফিরের আড্ডা ফিরে পাওয়া দিয়ে শেষ করব। লিখেছেন চন্দ্রশেখর চক্রবর্তী। শীতের অপরাহ্ন, শহরতলির একটা গলির ধারে এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খুব বিপন্ন অবস্থায়। তো কাছে যেতেই ভদ্রলোক বলে উঠলেন, কে ওখানে? কথা শুনে মনে হলো তিনি চোখে ভালো দেখতে পান না। তো আমি এগিয়ে গিয়ে তার হাত ধরে তিনি ভেঙে পড়লেন। জিজ্ঞাসা করলাম, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন, মানে কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? উনি কিছু ঠিক বলতে পারছিলেন না, মনে হয় ভদ্রলোক ডিমেনশিয়ায় ভুগছেন, স্মৃতি কাজ করছে না। একটা কম বয়সী ছেলে রাস্তার কল থেকে জল নিচ্ছিল। সে বলল, একটা অটো থেকে ওনাকে ড্রাইভার এনে এখানে নামিয়ে দিয়েছে, উনি কিছুই ঠিক বলতে পারছেন না। বাধ্য হয়ে ভদ্রলোকের আত্মহেলা কোটের পকেট সার্চ করলাম, শুধুমাত্র একটা পুরনো ভিজিটিং কার্ড পেলাম। পুলিশকে ফোন করে ভদ্রলোকের ব্যাপারটা বললাম। কিছুক্ষণের মধ্যে পুলিশ এলো, অফিসারের অনুরোধে ওদের সঙ্গে কার্ডের ঠিকানায় পৌঁছলাম। কলিং বেল টিপতেই দরজা খুলে বেরিয়ে এলে এক ভদ্রমহিলা। আমাদের সঙ্গের ভদ্রলোককে দেখিয়ে তিনি বললেন, আমরা এই বাড়িতে ভাড়া থাকি, ভদ্রলোক বাড়ির মালিক, মস্তিষ্ক বিকৃত হওয়ায় ওর ছেলে ওকে মানসিক হাসপাতালে পাঠিয়েছে বেশ কিছুদিন আগে, আমরা এটুকুই জানি। ওর ছেলে বর্তমানে সপরিবারে ভিন্নাচে বেড়াতে গেছে, ছোটবেলায় বাবাকে হারিয়েছে। ভদ্রলোকের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো ভেবে অফিসারকে বললাম, বলছি এখন কি করা যায় বলুন তো। অফিসার বললেন, দেখুন ছেলে ফিরে না আসা পর্যন্ত একটা ব্যবস্থা কিছু করা দরকার, কিন্তু ওর যে অবস্থা তাতে কোনো আশ্রমে রাখাটাও বেশ সমস্যা। আমি অফিসারকে আমার ভিজিটিং কার্ডটা দিয়ে বললাম, আপনার আপত্তি না থাকলে আমি ওকে আমার বাড়ি নিয়ে যেতে পারি, ওর ছেলে ফিরে এলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। অফিসার তার গাড়ি করে আমাদের বাড়িতে পৌঁছে দিলেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সঙ্গে থাকুন আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা নেটওয়ার্ক কমের সঙ্গে।

সবাই ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা বলে, কিন্তু কেউ মন্দবাসার গল্প শোনায় না। ভালোবাসা যেমন আছে তেমন মন্দবাসাও আছে, সেই নিয়েই আড্ডা দেব আজ। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। যারা একতরফা ভালোবাসে এবং অপর দিকের মানুষেরা তাদেরকে সঠিকভাবে বুঝতে পারে না এবং তাদেরকে রীতিমতন জাজ করেন, তাদের ভালোবাসা নিয়ে যে পাগলামি, যেই উন্মাদনা, সেটাকে বাড়াবাড়ি মনে করেন, সেই সমস্ত মানুষগুলো মন্দবাসার গল্পই নিজেদেরকে মেলে ধরেছেন। সেটা নিয়ে ফিরছি। আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিন পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, যারা একতরফা ভালোবাসে কিংবা যারা মন থেকে ভালোবেসে যায়, তারা কিন্তু সব সময় নিজেদের ভালোবাসা ফেরত পায় না। আবার এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার অভিনয় করে জিতে যায়। আসলে কি তারা জিতে যায়? তারা কি সত্যি ভালোবাসায় থাকে নাকি মন্দবাসায় থাকে? আপনার কি মনে হয়? চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
6: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
5: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
7: পোড়া শহরের ধুলো বালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।

মানুষ আছেন, তিনি নিজের যে বাসায় বড় হয়েছেন অর্থাৎ তার যে বাসস্থান, সেটা অনেক সময় পরিবর্তন করে সুদূর বিদেশে কিংবা অন্য কোথাও চলে যেতে হয়, বা ছেলে মেয়ের বদলির চাকরি তার সঙ্গে বাবা মাকে যেতে হয়, বা ছেলে মেয়ে বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যায়। এই যে কষ্টটা, সেই কষ্টটা মন্দ বাসায় জমা হতে থাকে। আপনার যদি এমন কোনো মন ভারী গপ্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আমি শুনব এবং আপনার মন খারাপের গপ্পকে নিজের মধ্যে যাপন করে নেব, তাহলে আপনার কষ্টটা কিছুটা হলেও কমবে। শুনতে থাকুন এর সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের যারা ভালোবাসেন বলে দাবি করেন তারা কি আদেও আমাদের ভালোবাসেন? অনেক মানুষ আছেন যারা ভালোবাসেন হয়তো, আবার অনেকে আছেন যারা ভালোবাসেন প্রচণ্ডভাবে কিন্তু অতটা প্রকাশ করেন না। তবে বয়স বাড়ার সাথে সাথে এবং সময় যেতে যেতে কোনটা ভালোবাসা কোনটা মন্দবাসা সেটা বোঝার ক্ষমতা আমাদের সকলেরই হয়েছে। তাই চিন্তা নেই, আমি কিন্তু আপনাকে ভালোবাসি কারণ আপনি আমার লিসনার। আপনার মন খারাপের কোনো গপ্প থাকলে আমার সাথে শেয়ার করুন +447503965712। আপাতত সময় এখানে শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.com। মন যখন নিরু

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আজ কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল। বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনা আমরা শুনব আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছে। কাজী নজরুল ইসলাম বিষয়ে একালে যারা ধারাবাহিকভাবে গবেষণা করে চলেছেন তাদের মধ্যে অন্যতম অগ্রণী সংস্থা ছায়ানট কলকাতার সভাপতি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তাঁর কাছ থেকে জেনে নেব বিশিষ্ট নজরুল গবেষকদের লেখা থেকে কিছু কথা।
1: বিশিষ্ট নজরুল গবেষক শ্রী বাঁধন সেনগুপ্তের লেখা বই সমগ্র নজরুল জীবন থেকে জানা যায়, 1943 সালের ফেব্রুয়ারি থেকে নজরুল যেন কেমন নির্বাক ও সেই সঙ্গে নিষ্পৃহতার শিকার হয়ে পড়েছিলেন। দু একটি সভা সমাবেশের মাধ্যমে অসুস্থ কাজী নজরুলের 44তম জন্মবর্ষপূর্তির 25শে মে 1943 জন্মোৎসব পালিত হয়েছিল। এই উপলক্ষে অমৃতবাজার পত্রিকায় 26শে মে একটি সংবাদও প্রকাশিত হয়। 25 মে 1943 আয়োজিত কবির জন্মোৎসবে অভিনন্দন পত্র পাঠ করেন সজনীকান্ত দাস। সভায় ডাক্তার আর আহমেদকে সভাপতি ও খান মুহাম্মদ মঈনুদ্দিনকে সম্পাদক করে নজরুল সাহিত্য চক্র নামে একটি কমিটিও গঠন করা হয়। ওখানে ভালো ভালো কথা বলা হলেও তাকে রোগমুক্ত বা নিরাময় করে তোলবার জন্য যে আর্থিক সাহায্য ও সহায়তা প্রয়োজন সেই সম্পর্কে কোনো উচ্চবাচ্য করা হয়নি, বরং তার দ্রুত আরোগ্য কামনা করে নজরুল সাহিত্য চক্র গঠনের প্রস্তাব সভায় গ্রহণ করা হয়েছিল।
0: আমরা শুনলাম আমাদের আজকের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে বিশিষ্ট নজরুল গবেষক শ্রী বাঁধন সেনগুপ্তের লেখা থেকে কাজী নজরুল ইসলামের 44তম জন্মদিন পালনের কিছু কথা। আমরা আরো কথা জানব, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা আমাদের আজকের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে জেনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব এমনই কিছু কথা। প্রণম্য নজরুল সঙ্গীত শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রকে একবার প্রশ্ন করা হয়, নজরুল প্রসঙ্গে আপনার কোনো স্মরণীয় ঘটনার কথা শোনাবেন? তিনি তার উত্তরে বলেন, ঘটনা ঘটেছিল কবির জন্মদিন উপলক্ষে তাঁর বাদুর বাগান লেনের বাড়িতে। ঠিক এই জন্মদিনের বছরখানিক আগে কবির মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। কবি পত্নী অর্থাৎ প্রমিলাদি তখন শয্যাশায়ী। আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে কবির বাসগৃহে গিয়েছিলাম। কবির সামনে গিয়ে বসে আছি। কাজীদা আর চোখে একবার আমার দিকে চেয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে কবির বাসগৃহে গিয়েছিলাম। কবির সামনে গিয়ে বসে আছি। কাজীদা আর চোখে একবার

0: সেই তাল কখনো বেতাল বা বেসুরো বলে মনে হয়নি। এর থেকে বোঝা যায় কবি যদিও নীরব ছিলেন কিন্তু তাঁর চেতনা ছিল।
1: আমরা শুনলাম শ্রদ্ধেয় নজরুল সঙ্গীত শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রের স্মৃতি থেকে কিছু কথা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সমৃতা মল্লিক। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে আমরা ফিরছি গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট.com এ কথায় কথায়। আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি আমাদের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে বিশিষ্ট গুণীজনদের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব এমনই একটি বিশেষ জন্মদিন পালনের কথা।
1: আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে যখন চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়, তখন জাহাজেও তাঁর জন্মদিন পালিত হয়। কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ শ্রীমতী কল্যাণী কাজী তাঁর অন্তরঙ্গ অনিরুদ্ধ বইতে লিখছেন, নিনি অর্থাৎ কাজী অনিরুদ্ধ বর্ণনামূলক চিঠি খুব ভালো লিখতে পারতেন। বাবার জন্মদিন জাহাজে কিভাবে পালিত হয়েছিল এবং বিদেশ যাবার পথে কি কি দেখেছিলেন তার বর্ণনা দিয়ে আমায় লিখলেন স্নেহের ছবি। গতকাল বাবার জন্মদিন গেল, আমরা এখানে একটা বেশ বড় ফাংশন করলাম, আমি মিউজিকের দিকটা পরিচালনা করলাম, অনেকে বক্তৃতা ইত্যাদি করল, বেশ ভালোই হয়েছে। এই চিঠিটি লেখা 1953 সালের 26শে মে।
0: আমরা শুনলাম 1953 সালে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জাহাজে জন্মদিন পালনের কথা। এরকম আরো কথা আমরা জানব আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সমৃতা মল্লিক। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

0: ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিকের কাছ থেকে, বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতি থেকে কিছু কথা।
1: ফিরোজা বেগম আমাদের সকলের অত্যন্ত প্রিয় নজরুল সঙ্গীত শিল্পী। কোনো এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 1962 সালে কলকাতায় মহাজাতি সদনে আমারই উদ্যোগে তিন দিন ব্যাপী দুবেলার প্রোগ্রামে প্রাচীন ও নবীন নজরুল গীতির শিল্পীরা অংশগ্রহণ করেন। অন্য ক্ষেত্রে সফল বিখ্যাত বহু গীতশিল্পী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ফাঁকে ফাঁকে ছিল কল্লোল যুগের নজরুল সমকালীন লেখকদের আলোচনা ও স্মৃতিচারণ। সব মিলিয়ে দারুণ জমজমাট হয়েছিল সেই অনুষ্ঠান, সেই সূচনা। তারপর থেকে নজরুল গীতির চর্চা ক্রমশ ব্যাপকতর হতে থাকে। তারপরও কয়েক বছর কবির জন্মদিবস ঘটা করে উদযাপন করেছে কলকাতায়। নজরুল গীতির জনপ্রিয়তা তারপর ক্রমাগতই বেড়েছে।
0: আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা আমরা আরো জানব, তবে গানের ওপারে ফিরে আসছি কয়েকটি গান শুনে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে কথায় কথায়, আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম এ কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। আমরা এখন তার কাছ থেকে শুনে নেব এমনই এক ঘটনার কথা।
1: বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়কে একবার প্রশ্ন করা হয়, নজরুল প্রসঙ্গে কোনো স্মরণীয় ঘটনা তাঁর স্মৃতিতে আছে কিনা। তিনি তার উত্তরে বলেন, 1967 সালে যখন প্রথম যুক্তফ্রন্ট সরকার গঠিত হল, তখন নজরুলকে জন্মদিনে আনা হয়েছিল রবীন্দ্র সদনে। সর্বসাধারণের সামনে নজরুল জন্ম জয়ন্তী পালিত হয়েছিল। আমি রবীন্দ্র সদনের মাঠে আম্রকাননে গিয়েছিলাম। অরুণকান্তিকে গো যোগী ভিখারি, খুব দরদ দিয়ে গিয়েছিলাম। অদ্ভুত একটা এক্সপ্রেশন লক্ষ্য করেছিলাম কবির চোখে মুখে, দু চোখ বেয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ছিল জল। মনে হচ্ছিল এবার জেগে উঠবেন ওই নীরব যোগী। আমারও শিল্পী হিসেবে মনে হচ্ছিল আজ আমি সার্থক। আরও একটি স্মৃতিকথা জানা যায় তাঁর কাছ থেকে। তিনি বলেছেন, জানো আরেকটি স্মৃতি বড় উদ্বেল করে। 1971 সালে বাংলাদেশের টিভি একটি তথ্যচিত্র তুলে ধরেছিল কবিকে নিয়ে। সেদিন ওর সামনে ক্রিস্টোফার রোডের বাড়িতে গান করেছিলাম আমি, কুহু কুহু কুহু কোয়েলিয়া। ওহ, কবির কি অদ্ভুত ভাবাবেগ! উনি বারবার ঘাড় দোলাচ্ছিলেন আর মাঝে মাঝে চিৎকার করে হাত দেখাচ্ছিলেন হারমোনিয়ামের দিকে। ওর হাতে কিছু বইপত্র দেওয়া হচ্ছিল, উনি তা পাশে সরিয়ে রাখছিলেন। মনে হলো ওর গান উনি চিনতে পেরেছেন, ওর স্মৃতিশক্তি ফিরে এসেছে, কিন্তু উনি কথা বলতে পারছেন না। গান শেষ করার পর আমার বুকে জমাট কান্না, কবির চোখেও জল। এই স্মৃতি আমি ভুলতে পারবো না।
0: আমরা এখন শুনলাম শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের স্মৃতি কথা থেকে কিছু কথা। আমরা আরো কথা জানব আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে। ফিরছি কয়েকটি গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: মননে কাজী নজরুল ইসলামের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম। শুনছেন রেডিও বাংলানেট ডট কম এ কথায় কথায়। আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা এরকমই কিছু কথা শুনব।
1: মাহবুবুল হকের নজরুল তারিখ অভিধান বই থেকে জানা যায়, 1969 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গ সরকার প্রদেশব্যাপী জন্মোৎসব পালন করে আনুষ্ঠানিকভাবে কবি নজরুলকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। কবির বসবাসের জন্য সরকার জমি প্রদান করে এবং গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে। ওই একই বছরে 9ই সেপ্টেম্বর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বিশেষ সংবর্ধনার মাধ্যমে নজরুলকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদানের কথা ঘোষণা করে। বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়কে একটি সাক্ষাৎকার গ্রহণের সময় প্রশ্ন করা হয় নজরুলের সঙ্গে তাঁর প্রথম পরিচয় কোন সময়। তিনি তার উত্তরে বলেন, নজরুলের গানের প্রতি আমার অনুরাগ ছেলেবেলা থেকে, কিন্তু ওঁর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ঘটে 1969 সালে। সেদিন রবীন্দ্রসদনে কবির জন্মতিথি পালিত হচ্ছিল। সানিদা অর্থাৎ কাজী সব্যসাচী, নিনিদা অর্থাৎ কাজী অনিরুদ্ধ কবিকে উৎসব মঞ্চে নামালেন। সেখানেই ওঁদের সঙ্গে আমার পরিচয়। সেদিন সন্ধ্যায় কবির ক্রিস্টোফার রোডের বাড়িতে নজরুল গীতি গাইলাম। মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়, দুর্দীপবাসিনী নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, আর কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি।
0: আমরা শুনলাম 1969 সালে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের কিছু কথা। আমরা আরো কথা জানব, তবে গানের ওপারে ফিরে আসছি কয়েকটি গান শুনে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রেডিও বাংলানের ডট কম এ শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় অনুষ্ঠানে আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা আমাদের আজকের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিকের কাছ থেকে শুনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা এরকমই একটি ঘটনার কথা শুনব।
1: ডাক্তার দ্বিজেন্দ্র কুমার রায় তাঁর স্মৃতিকথায় লিখেছেন, নজরুল ইসলামের সংস্পর্শে যেতে পারব আমি কি কোনোদিনও ভেবেছিলাম, কিন্তু সত্যি আমার সৌভাগ্য হয়েছে। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 70তম জন্মবার্ষিকী উৎসব পালিত হচ্ছে দেশে বিদেশে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রথম কবিকে সংবর্ধনা জানালেন রবীন্দ্রসদনে। রবীন্দ্রসদনের উৎসবে কবির সঙ্গে যাবার জন্য আমার ডাক পড়েছিল। আমি কবির ব্যক্তিগত চিকিৎসক গত 4 বছর ধরে। কবিপুত্র কাজী সব্যসাচী আমাকে উৎসবের কয়েকদিন পূর্বে অনুরোধ করে রেখেছেন কবির সঙ্গে উৎসবে যাবার জন্য। আমার সঙ্গে কবির পরিবারের সম্পর্ক ঠিক আপন লোকের মতো। কবি একটি ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকেন, ধুতি পাঞ্জাবি পরে যখন বসেন তখন দেখলে কিন্তু একটুও মনে হয় না আমাদের প্রিয় কবি অসুস্থ। গত জন্মদিনের আগের কয়েকদিন তার একটু উত্তেজনা ভাব দেখা দেয়, ব্লাড প্রেশার নিয়ে দেখি প্রেশার বেড়েছে। কবি তার হাত দিয়ে আমায় পরীক্ষা কাজ চালাতে নিষেধ করেন এবং শব্দ করে বিরক্ত ভাব প্রকাশ করেন। কাজী সব্যসাচী কবির ভাব দেখে বলেন, কবি কয়েকদিন থেকে একটু অন্যরকম, তাকে কি জন্মদিনে বাড়ির বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে? এইদিকে অগণিত জনসাধারণ কবিকে একবার দেখার জন্য অসীম আগ্রহে অপেক্ষা করবেন। অন্যদিকে কবির মানসিক অবস্থা ভালো নয়, অনুষ্ঠান থেকে বের হলে কবির অসুস্থতা বেড়েও যেতে পারে। এইসব কথা চিন্তা করে উপযুক্ত চিকিৎসায় উত্তেজনা কমিয়ে দিয়ে জন্মদিনে তাকে রবীন্দ্রসদনে যাবার জন্য বের করি। আপনজন হিসাবে আমি কবির সঙ্গে সর্বক্ষণ ছিলাম। কবিও বেশ কিছুটা ভালো বোধ করছিলেন। 70তম জন্মদিনের আয়োজন পশ্চিমবঙ্গ সরকার এত সুন্দরভাবে করেছিলেন যে কবির পক্ষে কোনো প্রকার ক্ষতি বা উত্তেজনার কারণ হয়নি।
0: আমরা শুনলাম ডক্টর দ্বিজেন্দ্র কুমার রায়ের স্মৃতিকথা থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 70তম জন্মদিন পালনের কথা। আমরা আরো কথা জানব। ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
4: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
3: ওরে ও তরুণীশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরু প্রাচীর প্রাচীর বেদী।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাঠি মার ভাঙলে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি।
2: লাঠি মার ভাঙলে তালা,
1: যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

0: পূজার ভাষণ বেদি রক্ত জমাট শীতল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শীতল পূজার ভাষণ বেদি
1: রেডিও বাংলানেট.com এ আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল শুনছেন রেডিও বাংলানেট.com এ কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সুমৃতা মল্লিক। তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব সরোজ দেবীর স্মৃতি কথা থেকে এমনই এক জন্মদিনের কথা।
2: সরোজ দেবী তাঁর স্মৃতিকথায় লিখেছেন, কাজী তার জন্মদিনের সে উৎসবে আমি গিয়েছিলাম। অনেক দিন, অনেক বছর পরে আবার দেখা হলো কাজী তার সঙ্গে। দেখা হলো বলে ভুল হবে, বলা উচিত দেখলাম তাকে। সেদিন কাজীদার দিকে তাকিয়ে সারা মন প্রাণ আমার বেদনার ঝংকার বেজে উঠল। আমাদের অমন মজলিশ মানুষ কাজীদা নীরব ভাবলে সীন ভঙ্গিতে মঞ্চের ওপর বসে আছেন। যে মানুষের চোখ দুটি সদাই ঝিকমিকিয়ে উঠত খুশিতে, দু চোখের হাসিতে যার বিজলি খেলে যেত অহরহ, হাসি খুশি আনন্দে উল্লাসে যিনি সকলের মন প্রাণ মাতিয়ে রাখতেন সবসময়, সেই মানুষটি যেন সব বিলিয়ে সব হারিয়ে নিঃস্ব নিঃসম্বল হয়ে নিষ্প্রভ চোখে তাকে বসে আছেন। কাজীদার যদি ছড়া চোখ দুটিতে আর কোন আলোর আভা ফুটে উঠছে না। দেখলাম নজরুল জয়ন্তী খুশিতে সবাই মত্ত, ফুলে ফুলে ভরে গেছে সারা মঞ্চটি, আকাশ বাতাস মুখর হয়ে উঠেছে কাজীদার গানে। জন্মদিনের উৎসবে কোনো ত্রুটি নেই, সবই আছে, সবই হয়ে চলেছে নিয়ম মাফিক, কেবল থেমে রয়েছে বাগিচার সেই বুলবুলের মিষ্টি কণ্ঠস্বর। শুনলাম কে যেন গাইছেন, ফুলের জলসায় নীরব কেন কবি। সকলের অলক্ষে আমারই চোখ দিয়ে ঝরে পড়ল অশ্রুধারা, সারা মন প্রাণ ব্যথায় মোচড় দিয়ে যেন বলে উঠল, নীরব কেন, নীরব কেন কবি। কাজীদাকে দেখে, কাজীদার দিকে তাকিয়ে একে একে মনে পড়ল কত কথা, কত ঘটনা। ধীরে ধীরে পুরনো দিনের স্মৃতি ফুটে উঠল মনের নিভৃত।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Banglanet

0: রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় অনুষ্ঠানে আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সৌমিতা মল্লিক। তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। আমরা এখন শুনব 1972 সালে ঢাকায় কবির জন্মদিন পালনের কথা।
1: 1972 সালে 24 মে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আগ্রহে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ ভূমিকায় ভারত সরকারের অনুমতিক্রমে নজরুলকে তাঁর জন্মবার্ষিকীর শুভ লগ্নকে সামনে রেখে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় ঢাকায় আনা হয়। কবির পুত্রবধূ উমাকাজীও নজরুলের সঙ্গে ঢাকায় আসেন। সকাল 11:40 নজরুল ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করলে অপেক্ষমান কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের বিপুল জনতা গগনবিদারী স্লোগান দিয়ে নজরুলকে স্বাগত জানান এবং অজস্র ফুলের মালা, ডালি ও স্তবক দিয়ে কবিকে অভ্যর্থনা জ্ঞাপন করেন। কবিকে ঢাকার ধানমন্ডিতে সরকারি একটি বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় রাখার ব্যবস্থা করা হয়। এখানে অ্যাম্বুলেন্সে করে আনার পর বিপুল ভিড়ের মধ্যে কবিকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে আসেন তৎকালীন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির জন্য দোতলা একটি বাড়ি, একটি গাড়ি, ডাক্তার, নার্স এবং সেবা শুশ্রূষার সব রকমের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সরকারের তরফ থেকে কবির জন্য মাসিক 1,000 টাকা ভাতা প্রদানের কথা ঘোষণা করেন। কবির চিকিৎসা তত্ত্বাবধানের জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়। ঢাকায় কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয় এবং কবি ভবনে প্রতিদিন জাতীয় পতাকা উড্ডীন রাখার ব্যবস্থা করা হয়। কবি ভবনে কবিকে নিয়মিত গান শোনানো ও গাড়িতে করে বাইরে বেরিয়ে আনার ব্যবস্থা ছিল। এতে নির্বাক কবির চোখে মুখে আনন্দের অভিব্যক্তি দেখা যেত। 1972 সালে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উদযাপন উপলক্ষে নজরুল একাডেমি কর্তৃক আয়োজিত নজরুল উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক কবি তালিম হোসেন কর্তৃক অনুরুদ্ধ হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তদানীন্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাণী প্রদান করেছিলেন তার কিছুটা অংশ। নজরুল বাংলার বিদ্রোহী আত্মা ও বাঙালির স্বাধীন ঐতিহাসিক সত্তার রূপকার। বাংলার শেষ রাতের ঘনান্ধকারে নিশীথ নিশ্চিন্ত নিদ্রায় বিপ্লবের রক্তলীলার মধ্যে বাংলার তরুণরা শুনেছে রুদ্র বিধাতার অট্টহাসি, কাল ভৈরবের ভয়াল গর্জন। নজরুলের জীবনে, কাব্যে, সঙ্গীতে নজরুলের কণ্ঠে প্রচণ্ড সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো, লিলিহান অগ্নিশিখার মতো, পরাধীন জাতির তিমির ঘন অন্ধকারে বিশ্ববিধাতা নজরুলকে এক স্বতন্ত্র ছাঁচে গড়ে পাঠিয়েছিলেন এই ধরার ধুলায়। সাহিত্যে সম্মানের সুউচ্চ শিখরে নজরুলকে পথ করে উঠতে হয়নি, পথ তাকে হাত ধরে উর্ধে তুলেছে। মহা অভ্যাগতের মতো তাঁর আগমন নন্দিত হয়েছে। সে এসেছে ঝড়ের মাতন তুলে বিজয়ীর বেশে।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম এ কথায় কথায়। আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল। আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে রেডিও বাংলা নেট ডট কম এর শ্রদ্ধাঞ্জলি। আমাদের আজকের বিশেষ অতিথি ছায়ানট কলকাতার সভাপতি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তাঁর কাছ থেকে আমরা আজ শুনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শেষ জন্মদিন পালনের কথা।
1: 1976 সালের 24শে মে নজরুলের জন্মদিন পালন করা হয়। এই ছিল তার শেষ জন্মদিন পালন। 1976 সালের 29শে অগস্ট কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই জন্মদিনে তাকে তদানীন্তন সামরিক সরকারের পক্ষ থেকে আর্মি ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং চল চল চল গানটিকে বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান হাসপাতালে গিয়ে কবির হাতে ক্রেস্ট প্রদান করেন।
0: আমরা শুনলাম 1976 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শেষ জন্মদিন পালনের কথা। আমাদের সঙ্গে আজ ছিলেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। আমাদের সঙ্গে শেয়ার করলেন বিশিষ্ট গুণীজনের স্মৃতি কথা থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের কিছু কথা। আমরা জানলাম মূল্যবান কিছু তথ্য। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল এখানে শেষ করব। দেখা হবে আগামী শনিবার ঠিক একই সময়। চলে আসবো কথায় কথায় নিয়ে, হয় সৌভিক না হয় আমি অনামিকা। আর যেতে যেতে কবির কথায় বলি, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল।

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কীরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা। তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ছোটোখাটো বদভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কি করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো কি না বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতু দিদির বিয়ে হয়ে গিয়েছিল এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা। বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে। কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: সুরে সুরে মন ভোলা কোন উত্তাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতন বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয়, যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনক। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার আগে, হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন, তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলা নাইট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সব সময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন, পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সবসময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কি বলেন? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদ অভ্যাস আছে, সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদ অভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়ও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদ অভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানের ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদ অভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদ অভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলাদেশ .com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রান্টার। অবশ্যই আজকে একটা দুর্দান্ত নস্টালজিয়া জায়গায় নিয়ে যাব এবং নস্টালজিক ফিল করাবো আপনাকেও এবং আমিও ফিল করব, তার কারণ আড্ডাটাই এরকম। তো আড্ডায় কি হতে চলেছে সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আড্ডা গানের মাঝে মাঝে ভালো ভালো গানও আছে, কিন্তু যেমনটা প্রত্যেক দিন শুনিয়ে থাকি ঠিক সেই রকমই এক ঘন্টার আড্ডা আজকেও হবে। তাই জন্য অবশ্যই আড্ডার দিকে এগিয়ে যাব, একটা ছোটখাটো মিউজিক্যাল ব্রেক নিয়ে নি। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখনই আমরা একটু পিছনের দিকে তাকাই, মানে আমাদের স্কুল জীবন বা কলেজ জীবনের দিকে তাকাই, তখন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ইমোশনই ভীষণভাবে আমরা কানেক্ট করতে পারি। ঠিক যেমনটা বলছিলাম যে নস্টালজিক হয়ে পড়ার কথা, নস্টালজিক হয়ে পড়ি, ঠিক সেই রকমই কলেজের দিনগুলো যেমন আমাদেরকে বারবার মনে করায় আনন্দের মুহূর্তগুলো, ঠিক সেরকম কলেজ ফেস্টের দিনগুলো, কারণ কলেজ ফেস্টের মধ্যে কিছু মুহূর্ত তৈরি হয়েছে, সেই মুহূর্তগুলো আজও মনে পড়ে এবং সেগুলো মনে পড়লে কোথাও গিয়ে ভালো লাগে। আবার কখনো মধ্যে কিছু মুহূর্ত তৈরি হয়েছে, সেই মুহূর্তগুলো আজও মনে পড়ে এবং সেগুলো মনে পড়লে কোথাও গিয়ে ভালো লাগে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কলেজের দিনগুলো একটু অন্যরকম, কারণ স্কুলের একটা গন্ডি থাকে, স্কুলে অনেক নিয়ম থাকে, ভীষণ বাধা থাকে। সেইটা ছাড়িয়ে যখন আমরা কলেজে যাই, নতুন নতুন মানুষ, নতুন নতুন সাবজেক্ট, নতুন নতুন টিচার, নতুন নতুন পরিবেশ, সব কিছুর সাথে মানানসই হওয়ার পরে যখন কলেজ ফেস্টের দিনটা আসে, তখন কিন্তু একটা আলাদাই মজা। তার তখন কিন্তু বন্ধুত্বটা ভীষণভাবে গাঢ় হয়ে যায়, তাই না? তার কারণ ওই যে একসাথে নাচ করা, ওই যে একটা হুল্লোড় করা, ওগুলোর মধ্যে একটা আলাদাই মুহূর্ত আছে। আর সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট থাকতো যে কলেজের ফেস্টের দিনগুলোতে আমরা কিভাবে অর্গানাইজ করব, কি কি জামা কাপড় পরে থাকবো এবং কার পাশে কে বসবো, আর কিভাবে কোন কোন আর্টিস্টকে দেখবো বা কোন কোন আর্টিস্ট আসছে সেটার ওপর একটা ভীষণভাবে এক্সাইটমেন্ট মানে কাজ করতো। তো সেই কলেজ ফেস্টের দিনগুলো নিয়ে আজকে কথা বলছি, এবং আমি শুধু বলবো না, আমার সাথে সাথে আপনারও কিছু মুহূর্ত সেগুলো কিন্তু আমি শুনবো, সেই গল্পগুলো শুনতে চাই। তো প্লিজ তার জন্য আড্ডায় থাকতেই হবে, আপনাকে চাই আড্ডায় আমার সঙ্গে। শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।
1: ভেঙে যায় স্মৃতির সব

কলেজের সময়টা আমার যেমন কলেজের সময়টা গ্র্যাজুয়েশনের সময়টা 3 বছর আমরা কলেজে ছিলাম, তো 3টে ফেজ পেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও গিয়ে একটা এক্সট্রা পেয়েছিলাম, তার কারণ আমাদের কলেজে যেই সময় অ্যাডমিশন হয়েছিল সেই সময় নবীনবরণ করা হয় নতুনদেরকে। তো ওই নবীনবরণের সময় একটা ফেস না সোশ্যাল টাইপের অনুষ্ঠান হয়েছিল, সেখানেও কিন্তু বেশ মজা হয়। তার কারণ আমার মনে আছে যে হয় না যে একটা স্কুলের পাড়ার স্কুলে আপনি পড়েছেন এবং সেখানে পাড়ার বন্ধুরা, খুব চেনা জানা বন্ধুরা, অনেক দিন ধরে বন্ধুত্বটা তৈরি হয়েছে, তারপর একদম নতুন বন্ধুদের সাথে নতুন নতুন সিঙ্গার আসছে, নতুন নতুন সিনেমা আর্টিস্ট আসছে, তাদেরকে দেখার একটা এক্সাইটমেন্ট এবং এতটা সামনে থেকে দেখবো সেটাই একটা বড় ব্যাপার। এবং যেহেতু কলকাতায় পড়াশোনা আমার, তো কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের যদি আপনি নামটা শুনে থাকেন, যদি কখনো কলকাতায় গিয়ে থাকেন, তাহলে ওই নেতাজি ইনডোর স্টেডিয়ামে যাওয়াটা এবং সেখানে একটা ফেস্ট হওয়া বা সোশ্যাল হওয়াটাও একটা বড় বিশাল বড় ব্যাপার। এত ক্রাউডের মাঝখানে সেখানে চিৎকার হচ্ছে, হুল্লোড় হচ্ছে, একসাথে নাচ গান হচ্ছে, নাচ করতে করতে কেউ কারোর জুতো ছিঁড়ে ফেলেছে, জামা ছিঁড়ে ফেলেছে, একটা আলাদাই এক্সাইটমেন্ট এবং সেই সব কিছু মনে হচ্ছে। এবং থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনার সাথে গল্প করার মাধ্যমে বা গান্দুরিয়ার আড্ডার মাধ্যমে এইসব কথা বলার মাধ্যমে নস্টালজিক হয়ে পড়ছি, সেই মুহূর্তগুলো ফিরে আসছে এবং অবশ্যই আরও নতুন নতুন কিছু আসতে চলেছে বা নতুন কোনো মুহূর্ত যদি তৈরি হয় আপনার লাইফে এই কলেজ ফেস্টকে ঘিরে, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। একটা ছোটোখাটো মিউজিক্যাল ব্রেক নিয়েছি, ফিরছি আর শুনছেন রেডিও বাংলানেই.com মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobangladesh.com এ কলেজ ফেস্ট নিয়ে কথা বলছিলাম এবং কলেজ ফেস্ট মানে নস্টালজিয়া, কলেজ ফেস্ট মানে পুরনো বন্ধুত্ব, কলেজ ফেস্ট মানে নতুন বন্ধুকে আপন করে নেওয়ার সময় কলেজ ফেস্ট মানে এক্সাইটমেন্ট, এবং কলেজ ফেস্ট মানে অবশ্যই ইউনিটি। তার কারণ অর্গানাইজড করার সময় ভীষণভাবে একতার প্রয়োজন হয়, ইউনিটির প্রয়োজন হয়। সব কিছু মিস করছি, কারণ সত্যি কলেজ লাইফ, স্কুল লাইফ এগুলো কোনো দিনও ফিরে আসবে না, এবং সেই মুহূর্তগুলো এনজয় যদি এই মুহূর্তে আপনি সেই সময়টায় থাকেন তাহলে অবশ্যই মানে একদম চুটিয়ে এনজয় করা হয় না, বলা হয় না যে একদম চায়ের কাপের যে নিচের অংশটা সেটাও খেয়ে নিতে বলে, সেই রকম একটা অংশ বা সেই রকম একটা মুহূর্ত এনজয় করার সময় এবং করে নিন। আর তার সাথে সাথে কলেজ ফেস্টের অনেক যদি কিছু গল্প থাকে তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই এক ঘন্টার আসর কিন্তু জমে উঠবে ছোট্ট কিছু গল্পের মাধ্যমে, আর তাই আজকের এই শোটার নামও দেওয়া হয়েছে পরিবর্তন। কীভাবে সেই পরিবর্তন ঘটবে? আমাদের প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে পরিবর্তন আসে। পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদেরকে আরও নতুনভাবে মেলে ধরতে পারি। তাই প্রত্যেকটা মানুষের জীবনে সময়ে অসময়ে পরিবর্তন আসাটা খুব দরকার, সেটা ভালো হোক কিংবা মন্দ। কিছু কিছু ক্ষেত্রে মন্দ হয়েও পরিবর্তনের দিক ভালো কাজের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমাদের আজকের এই আড্ডা শুধুই পরিবর্তন নিয়ে। তো আমাদের চারটে ছোট্ট অনুগল্প আছে যা আজকের এই এক ঘন্টার আসর আপনাদের মন ভরিয়ে দেবে। তাই কোথাও যাবে না, কয়েকটা গানের পর চারপর ফিরে আসছি, আর এভাবেই কিন্তু আমাদের আড্ডা চালিয়ে থাকবে এই এক ঘন্টা। আর অবশ্যই আজকের এই শো শেষের পর জানাতে ভুলবেন না 4475039657 1 2 আজকের এই পরিবর্তন আপনাদের কেমন লাগলো। সঙ্গে থাকুন, এখন শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে টান টান উত্তেজনা নিয়ে গান আর তারপর গল্প। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো অসাধারণ কয়েকটা গান শোনার পর আমাদের কিন্তু আড্ডা জারি আছে পরিবর্তন নিয়ে। প্রথম উষা রায় লেখা মানবিক হাত। লোকটা স্টিলের লাঠিটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছিল, ব্যস্ত সময়ে পথচারীরা যে যার তাগিদে গন্তব্যের দিকে, লোকটাকে তারা সেভাবে খেয়াল করেনি। এমন তো কতই যায়, কেউ হয়তো চোখে দেখতে পায় না, কেউ হয়তো ভালো করে চলতে পারে না, নিজেদের সুবিধে মতো পথ করে নিয়ে। অত নজর করার ফুরসত বা কোথায়? লোকটা একটা যানবাহন চলাচলে সদা ব্যস্ত, রাস্তার সামনে দাঁড়িয়ে পার হওয়ার জন্যে হেল্প হেল্প বলে যাচ্ছিল। মাথাভর্তি সাদা চুল, শরীরটা সামনে ঝুঁকে পড়া, ওই হেল্প শব্দটা শুনে পথচারীটা কেউ এগিয়ে এলো না। কেউ আবার মনে মনে বলল, এই ব্যস্ততার মধ্যে তোমায় রাস্তা পার করে দেওয়া সম্ভব নয়, সময়টা এসব করে বেরোনো উচিত ছিল। আরে বুড়ো হলে বিমৃতি হয় মানুষের। এক তরুণ ইন্টারভিউ দিতে যাচ্ছে, খুবই ব্যস্ত, তবুও লোকটার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু লোকটার মুখের দিকে তাকিয়ে থাকে। আরে এ তো বছর চল্লিশের যুবক, চোখ মুখের চেহারা সেই কথাই জানান দিচ্ছে, কিন্তু শরীরটা একেবারে ভেঙে পড়েছে, সাংঘাতিক অ্যাক্সিডেন্টে এই হাল। নিশ্চয়ই তাই না? হ্যাঁ, তরুণ জানতে ইচ্ছুক নয়, তার ব্যস্ততা অনেক বেশি। ইন্টারভিউ ভালো হলো না তরুণের, মন খারাপ নিয়ে ফিরছিল। দেখলো সকালের সেই লোকটা একটা ছোট গর্তে পড়ে কাতরাচ্ছে, এবারেও তেমন কেউ এগিয়ে আসেনি। সকালে ছিল কর্মক্ষেত্রে যাবার ব্যস্ততা, আর এখন বাড়ি ফেরার তাড়া। তবু কারোর কথা বা কারণ মনে হলো, খোঁড়া মানুষটাকে গর্ত থেকে তোরা তো মুখের কথা নয়, পুলিশ ডাকতে হবে। না, দরকার নেই সেই হাঙ্গামার। তরুণ আরেকজনের সাহায্য নিয়ে লোকটাকে গর্ত থেকে তুলল। লোকটা কৃতজ্ঞ দৃষ্টিতে বলল, তুমি আমায় জীবন দিলে, চোখে তো ভালো দেখতে পাই না, গর্তটা তাই নজরে আসেনি, ঈশ্বর মঙ্গলময়, তোমার ভালো করুন। তরুণ বিষণ্ণ ভঙ্গিতে বলল, এটা অক্ষমের উক্তি, আমি এতে নেই। লোকটা বলল, ঈশ্বর বিশ্বাস বেঁচে থাকার জোর দেয়, আমাদের মতো সাধারণ মানুষের একজন কাল্পনিক ঈশ্বরের খুবই প্রয়োজন। এই যে তুমি একটা মানবিক হাত বাড়িয়ে দিলে, এটাই আমার কাছে ঈশ্বরের উপস্থিতি। জীবন সংগ্রামে একটা খুঁটি দরকার, আমার ঈশ্বর বিশ্বাস সেই খুঁটি। অনন্য পথচারীদের মতো তুমি নও, এটাও সেই ঈশ্বরেরই অবদান। সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও তিনটে গল্প নিয়ে, শুধুমাত্র আজকের এই গান মুসাফিরের আড্ডায়। পরিবর্তন আসবেই, আমরা সকলে সকলের পাশে এভাবেই থাকব। জুড়ে থাকুন, ফিরে আসছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We are at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio Partner, Radio Bangladesh.com.

ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ পরিবর্তনের আড্ডা নিয়ে। তরুণ মান্নার লেখা দেবদূত ও দৈত্য। তিনি ঠাকুরমার দুঃসম্পর্কের ভাইপো হন, ভদ্রলোককে আগে কখনো দেখিনি। ছোটবেলায় নাকি আমাদের বাড়িতে খুব আসতেন। বাবার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তিনি এলেন, পুরনো আত্মীয়কে ঝেড়ে মুছে আবার নতুন করে গড়ে তুললেন। শুধু সমবেদনা জানিয়েই কর্তব্য শেষ করলেন না, প্রকৃত আত্মীয়ের মতোই আমাদের পাশে দাঁড়ালেন। ঠাকুমা বললেন, বিপদের দিনে ঈশ্বরই তোমাকে পাঠিয়েছেন বাবা। তিনি আমাদের পরিবারের একজন হয়ে উঠলেন। বাবার শ্রাদ্ধ শান্তি, LIC টাকা পয়সা আদায়, বাবার অফিসে মায়ের চাকরি, সব কিছুতেই প্রকৃত আত্মীয়ের মতোই পাশে থাকলেন, নিজের ক্ষতি স্বীকার করেও। তিনি আমাকে খুব ভালোবাসেন, গলা টিপে আদর করেন, আমার জন্য ক্যাডবেরি চকলেট আনেন। আমি রোজ রাতে এক দৈত্যকে স্বপ্নে দেখি। একদিন দেখলাম দৈত্যটা মাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম, না মা, নিয়ে যেতে দেব না। দৈত্যটা আমাকে ছুঁড়ে ফেলে দিল, হো হো করে হেসে উঠল। কে আটকাবে তুই? আমি মা মা বলে চিৎকার করে উঠলাম, ঘুম ভেঙে গেল। সারা রাত মাকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম, আর ঘুম এলো না। ঝড় বৃষ্টির রাতে মায়ের বাড়ি ফিরতে দেরি হয়, ঠাকুমার বুকে মুখ গুঁজে শুয়ে থাকি। আমার খুব ভয় করে যদি দৈত্যটা মাকে ফিরতে না দেয়। জানলার ধারে নিম গাছটা মাথা ঝাঁকাতে থাকে, মনে হয় দৈত্যটা মগডালে বসে নাড়াচ্ছে, গায়ে কাঁটা দেয়। সহসা কলিং বেলের শব্দে ছুটে যাই, মা দরজায় হাসি মুখে দাঁড়িয়ে, পিছনে ঈশ্বর প্রেরিত দূত। দিদা দেবদূতকে ডেকে ঘরে বসান, বলেন, তোমার কাছে ঋণের অন্ত নেই, আমরা যে কোথায় ভেসে যেতাম সব, তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদের কাছে ঈশ্বরের দূত। দেবদূত হো হো করে হেসে ওঠেন। আমি স্বপ্নে দেখা দৈত্যের হাসি তার মুখে ফুটে উঠতে দেখি। জুড়ে থাকুন, ফিরে আসছি আরো দুটো কাহিনী নিয়ে। শুনতে থাকুন গান মুসাফিরের আড্ডা, শুধুমাত্র সৌভিকের সঙ্গে রেডিও বাংলানেট.com এ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
2: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
3: Radio partner, RadioBanglanet.com.

0: শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। এবার দীপক কুমার মাইতির লেখা গেট আপ। অফিসের গাড়ির অপেক্ষায় ময়দান মেট্রো স্টেশনে দাঁড়িয়ে তো এক আকুতি কণ্ঠের ডাকে পেছনে ফিরে, এক অন্ধ মানুষ আর একটা 16-17 বছরের মেয়ে দাঁড়িয়ে, মেয়েটার পরনে শতচ্ছিন্ন বসন, বসনের ছেদ দিয়ে তার নবমুকুলিত যৌবন ঠিকরে পড়ছে। না দেখতে পাওয়া মানুষটি কাতর কণ্ঠে বলে,
1: অন্ধ ভিখিরি বাবা, একটা টাকা দাও, ভগবান তোমার ভালো করবে।
0: এরকম না খাওয়া মহানগরে প্রচুর দেখা যায়, চোখ সয়ে গেছে, তবু মেয়েটাকে দেখে মায়া হলো। একটা 10 টাকার নোট ওর হাতে দিলাম, কপালে হাত রেখে ওরা এগিয়ে গেল। মেয়েটার জন্য খুব খারাপ লাগে, কারণ ওদের যাওয়ার পথের দিকে আমি তাকিয়ে থাকি, মেয়েটা পিছন দিকে ফিরে আমায় দেখে, চোখাচোখি হতেই মুচকি হাসে, লজ্জা পাই। তবে কি আমাকে ভুল বুঝল? সন্ধে 7টা, মেট্রো স্টেশনে ঢোকার মুখে একজনের অপেক্ষায় দাঁড়িয়ে দেখি অদূরে সকালে সেই না দেখতে পাওয়া লোকটা দাঁড়িয়ে। লোকটার পরনে চেক লুঙ্গি আর রঙিন গেঞ্জি, একটা লোকের সঙ্গে ঘন হয়ে কথা বলছে। বুঝতে পারি লোকটা দেখতে পায় না, এটা তার ভান। কাছেই উদ্ভিন্ন যৌবনা ওই মেয়েটাও দাঁড়িয়ে, ওর পরনে রঙিন শাড়ি, মুখে চওড়া মেকআপ। লোক দুটোর মধ্যে আর্থিক লেনদেন হয়। লোকটা একটা ট্যাক্সি ডেকে মেয়েটাকে সঙ্গে নিয়ে চলে যায়। মেয়েটা আমার দিকে তাকিয়ে আবারও মুচকি হাসে। মনে পড়ে আজ দুপুরের বোর্ড মিটিংয়ের কথা। এমনি বলেছিলেন, বিশ্বনাথ তুমি তো মার্কেটিং ম্যানেজার, আমার মনে হয় আমাদের প্রোডাক্টের প্যাকেজিং গেট আপ আরও জৌলুসপূর্ণ করতে হবে। আসলে পণ্যের গেট আপেই ক্রেতা আকৃষ্ট হয়, অন্যদের প্রোডাক্টের কাছে আমরা এ ব্যাপারে পিছিয়ে আছি। তাই তুমি একটা সার্ভে করে রিপোর্ট দাও তো। এখন MD-র কথাটা উপলব্ধি করতে পারলাম, পণ্যের মান নয়, গেট আপই ক্রেতা টানে। সঙ্গে থাকুন, ফিরব আবারও আজকের এই স্পেশাল আড্ডা পরিবর্তনের গল্প নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো দেখতে দেখতে সময় একদম শেষের দিকে, আর আজকের আড্ডা শেষ করব যা কথা হয়েছিল প্রথমে, আবারও একটা গল্প দিয়ে। আজকের এই গান মুসাফিরের আড্ডা ফিরে পাওয়া দিয়ে শেষ করব। লিখেছেন চন্দ্রশেখর চক্রবর্তী। শীতের অপরাহ্ন, শহরতলির একটা গলির ধারে এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খুব বিপন্ন অবস্থায়। তো কাছে যেতেই ভদ্রলোক বলে উঠলেন, কে ওখানে? কথা শুনে মনে হলো তিনি চোখে ভালো দেখতে পান না। তো আমি এগিয়ে গিয়ে তার হাত ধরেই তিনি ভেঙে পড়লেন। জিজ্ঞাসা করলাম, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন, মানে কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? উনি কিছু ঠিক বলতে পারছিলেন না, মনে হয় ভদ্রলোক ডিমেনশিয়ায় ভুগছেন, স্মৃতি কাজ করছে না। একটা কমবয়সী ছেলে রাস্তার কল থেকে জল নিচ্ছিল। সে বলল, একটা অটো থেকে ওনাকে ড্রাইভার এনে এখানে নামিয়ে দিয়েছে, উনি কিছুই ঠিক বলতে পারছেন না। বাধ্য হয়ে ভদ্রলোকের আত্মহল্লা কোটের পকেট সার্চ করলাম, শুধুমাত্র একটা পুরনো ভিজিটিং কার্ড পেলাম। পুলিশকে ফোন করে ভদ্রলোকের ব্যাপারটা বললাম। কিছুক্ষণের মধ্যে পুলিশ এলো, অফিসারের অনুরোধে ওদের সঙ্গে কার্ডের ঠিকানায় পৌঁছলাম। কলিং বেল টিপতেই দরজা খুলে বেরিয়ে এলে এক ভদ্রমহিলা। আমাদের সঙ্গের ভদ্রলোককে দেখিয়ে তিনি বলেন, আমরা এই বাড়িতে ভাড়া থাকি, ভদ্রলোক বাড়ির মালিক, মস্তিষ্ক বিকৃত হওয়ায় ওর ছেলে ওকে মানসিক হাসপাতালে পাঠিয়েছে বেশ কিছুদিন আগে, আমরা এটুকুই জানি। ওর ছেলে বর্তমানে সপরিবারে ভিন্নাচে বেড়াতে গেছে। ছোটবেলায় বাবাকে হারিয়েছি। ভদ্রলোকের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো ভেবে অফিসারকে বললাম, বলছি এখন কি করা যায় বলুন তো। অফিসার বললেন, দেখুন ছেলে ফিরে না আসা পর্যন্ত একটা ব্যবস্থা কিছু করা দরকার, কিন্তু ওর যে অবস্থা তাতে কোনো আশ্রমে রাখাটাও বেশ সমস্যা। আমি অফিসারকে আমার ভিজিটিং কার্ডটা দিয়ে বললাম, আপনার আপত্তি না থাকলে আমি ওকে আমার বাড়ি নিয়ে যেতে পারি, ওর ছেলে ফিরে এলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। অফিসার তার গাড়ি করে আমাদের বাড়িতে পৌঁছে দিলেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সঙ্গে থাকুন আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা নেটওয়ার্ক কমের সঙ্গে।

সবাই ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা বলে, কিন্তু কেউ মন্দবাসার গল্প শোনায় না। ভালোবাসা যেমন আছে তেমন মন্দবাসাও আছে, সেই নিয়েই আড্ডা দেব আজ। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। যারা একতরফা ভালোবাসে এবং অপর দিকের মানুষেরা তাদেরকে সঠিকভাবে বুঝতে পারে না এবং তাদেরকে রীতিমতন জাজ করেন, তাদের ভালোবাসা নিয়ে যে পাগলামি, যেই উন্মাদনা, সেটাকে বাড়াবাড়ি মনে করেন, সেই সমস্ত মানুষগুলো মন্দবাসার গল্পই নিজেদেরকে মেলে ধরেছেন। সেটা নিয়ে ফিরছি। আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com-এ। মন যখন নিরুদ্দেশ।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছ? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুন

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, যারা একতরফা ভালোবাসে কিংবা যারা মন থেকে ভালোবেসে যায়, তারা কিন্তু সব সময় নিজেদের ভালোবাসা ফেরত পায় না। আবার এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার অভিনয় করে জিতে যায়। আসলে কি তারা জিতে যায়? তারা কি সত্যি ভালোবাসায় থাকে নাকি মন্দবাসায় থাকে? আপনার কি মনে হয়? চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
6: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
5: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
7: পোড়া শহরের ধুলো বালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।

মানুষ আছেন, তিনি নিজের যে বাসায় বড় হয়েছেন অর্থাৎ তার যে বাসস্থান, সেটা অনেক সময় পরিবর্তন করে সুদূর বিদেশে কিংবা অন্য কোথাও চলে যেতে হয়, বা ছেলে মেয়ের বদলির চাকরি তার সঙ্গে বাবা মাকে যেতে হয়, বা ছেলে মেয়ে বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যায়। এই যে কষ্টটা, সেই কষ্টটা মন্দ বাসায় জমা হতে থাকে। আপনার যদি এমন কোনো মন ভারী গপ্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আমি শুনব এবং আপনার মন খারাপের গপ্পকে নিজের মধ্যে যাপন করে নেব, তাহলে আপনার কষ্টটা কিছুটা হলেও কমবে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglami.com।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের যারা ভালোবাসেন বলে দাবি করেন তারা কি আদেও আমাদের ভালোবাসেন? অনেক মানুষ আছেন যারা ভালোবাসেন হয়তো, আবার অনেকে আছেন যারা ভালোবাসেন প্রচণ্ডভাবে কিন্তু অতটা প্রকাশ করেন না। তবে বয়স বাড়ার সাথে সাথে এবং সময় যেতে যেতে কোনটা ভালোবাসা কোনটা মন্দবাসা সেটা বোঝার ক্ষমতা আমাদের সকলেরই হয়েছে। তাই চিন্তা নেই, আমি কিন্তু আপনাকে ভালোবাসি কারণ আপনি আমার লিসনার। আপনার মন খারাপের কোনো গপ্প থাকলে আমার সাথে শেয়ার করুন +447503965712। আপাতত সময় এখানে শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই.com। মন যখন নিরুদ্ধ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আজ কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল। বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনা আমরা শুনব আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছে। কাজী নজরুল ইসলাম বিষয়ে একালে যারা ধারাবাহিকভাবে গবেষণা করে চলেছেন তাদের মধ্যে অন্যতম অগ্রণী সংস্থা ছায়ানট কলকাতার সভাপতি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তাঁর কাছ থেকে জেনে নেব বিশিষ্ট নজরুল গবেষকদের লেখা থেকে কিছু কথা।
1: বিশিষ্ট নজরুল গবেষক শ্রী বাঁধন সেনগুপ্তের লেখা বই সমগ্র নজরুল জীবন থেকে জানা যায়, 1943 সালের ফেব্রুয়ারি থেকে নজরুল যেন কেমন নির্বাক ও সেই সঙ্গে নিষ্পৃহতার শিকার হয়ে পড়েছিলেন। দু একটি সভা সমাবেশের মাধ্যমে অসুস্থ কাজী নজরুলের 44তম জন্মবর্ষপূর্তির 25শে মে 1943 জন্মোৎসব পালিত হয়েছিল। এই উপলক্ষে অমৃতবাজার পত্রিকায় 26শে মে একটি সংবাদও প্রকাশিত হয়। 25 মে 1943-এ আয়োজিত কবির জন্মোৎসবে অভিনন্দন পত্র পাঠ করেন সজনীকান্ত দাস। সভায় ডাক্তার আর আহমেদকে সভাপতি ও খান মোহাম্মদ মঈনুদ্দিনকে সম্পাদক করে নজরুল সাহিত্য চক্র নামে একটি কমিটিও গঠন করা হয়। ওখানে ভালো ভালো কথা বলা হলেও তাকে রোগমুক্ত বা নিরাময় করে তোলবার জন্য যে আর্থিক সাহায্য ও সহায়তা প্রয়োজন সেই সম্পর্কে কোনো উচ্চবাচ্য করা হয়নি। বরং তার দ্রুত আরোগ্য কামনা করে নজরুল সাহিত্য চক্র গঠনের প্রস্তাব সভায় গ্রহণ করা হয়েছিল।
0: আমরা শুনলাম আমাদের আজকের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে বিশিষ্ট নজরুল গবেষক শ্রী বাঁধন সেনগুপ্তের লেখা থেকে কাজী নজরুল ইসলামের 44তম জন্মদিন পালনের কিছু কথা। আমরা আরো কথা জানব, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা আমাদের আজকের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে জেনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব এমনই কিছু কথা। প্রণম্য নজরুল সঙ্গীত শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রকে একবার প্রশ্ন করা হয়, নজরুল প্রসঙ্গে আপনার কোনো স্মরণীয় ঘটনার কথা শোনাবেন? তিনি তার উত্তরে বলেন, ঘটনা ঘটেছিল কবির জন্মদিন উপলক্ষে তাঁর বাদুর বাগান লেনের বাড়িতে। ঠিক এই জন্মদিনের বছরখানিক আগে কবির মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। কবি পত্নী অর্থাৎ প্রমিলাদি তখন শয্যাশায়ী। আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে কবির বাসগৃহে গিয়েছিলাম। কবির সামনে গিয়ে বসে আছি। কাজীদা আর চোখে একবার আমার দিকে চেয়ে আবার হারমোনিয়ামের দিকে চোখ ফেললেন। আমি পরপর কবির রচিত ও সুরারোপিত চারটি গান গেয়ে ইচ্ছাকৃতভাবে শৈলেন রায়ের একটা গান ধরলাম। হঠাৎ কবির দিকে চাইতে দেখি তিনি মোটা মোটা চোখে আমার দিকে গিয়ে ইচ্ছাকৃতভাবে শৈলেন রায়ের একটা গান ধরলাম। হঠাৎ কবির দিকে চাইতে দেখি তিনি মোটা মোটা চোখে

দেবেন্দ্রচন্দ্র মিত্রের স্মৃতি থেকে কিছু কথা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সমৃতা মল্লিক। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে আমরা ফিরছি গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম এ কথায় কথায়। আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি আমাদের বিশেষ অতিথি সমৃতা মল্লিকের কাছ থেকে বিশিষ্ট গুণীজনদের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব এমনই একটি বিশেষ জন্মদিন পালনের কথা।
1: আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে যখন চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়, তখন জাহাজেও তাঁর জন্মদিন পালিত হয়। কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ শ্রীমতী কল্যাণী কাজী তাঁর অন্তরঙ্গ অনিরুদ্ধ বইতে লিখছেন, নিনি অর্থাৎ কাজী অনিরুদ্ধ বর্ণনামূলক চিঠি খুব ভালো লিখতে পারতেন। বাবার জন্মদিন জাহাজে কিভাবে পালিত হয়েছিল এবং বিদেশ যাবার পথে কি কি দেখেছিলেন তার বর্ণনা দিয়ে আমায় লিখলেন স্নেহের ছবি। গতকাল বাবার জন্মদিন গেল, আমরা এখানে একটা বেশ বড় ফাংশন করলাম, আমি মিউজিকের দিকটা পরিচালনা করলাম, অনেকে বক্তৃতা ইত্যাদি করল, বেশ ভালোই হয়েছে। এই চিঠিটি লেখা 1953 সালের 26শে মে।
0: আমরা শুনলাম 1953 সালে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জাহাজে জন্মদিন পালনের কথা। এরকম আরো কথা আমরা জানব আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সমৃতা মল্লিক। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: গানের পর আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে শুনছেন রেডিও বাংলানেট ডট কম আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিকের কাছ থেকে বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতি থেকে কিছু কথা।
1: ফিরোজা বেগম আমাদের সকলের অত্যন্ত প্রিয় নজরুল সঙ্গীত শিল্পী। কোনো এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 1962 সালে কলকাতায় মহাজাতি সদনে আমারই উদ্যোগে তিন দিন ব্যাপী দুবেলার প্রোগ্রামে প্রাচীন ও নবীন নজরুলগীতি শিল্পীরা অংশগ্রহণ করেন। অন্য ক্ষেত্রে সফল বিখ্যাত বহু গীতশিল্পী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ফাঁকে ফাঁকে ছিল কল্লোল যুগের নজরুল সমকালীন লেখকদের আলোচনা ও স্মৃতিচারণ। সব মিলিয়ে দারুণ জমজমাট হয়েছিল সেই অনুষ্ঠান, সেই সূচনা। তারপর থেকে নজরুল গীতির চর্চা ক্রমশ ব্যাপকতর হতে থাকে। তারপরও কয়েক বছর কবির জন্মদিবস ঘটা করে উদযাপন করেছি কলকাতায়। নজরুল গীতির জনপ্রিয়তা তারপর ক্রমাগতই বেড়েছে।
0: আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা আমরা আরো জানব, তবে গানের ওপারে ফিরে আসছি কয়েকটি গান শুনে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে কথায় কথায় আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানের .com এ কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। আমরা এখন তার কাছ থেকে শুনে নেব এমনই এক ঘটনার কথা।
1: বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়কে একবার প্রশ্ন করা হয়, নজরুল প্রসঙ্গে কোনো স্মরণীয় ঘটনা তাঁর স্মৃতিতে আছে কিনা। তিনি তার উত্তরে বলেন, 1967 সালে যখন প্রথম যুক্তফ্রন্ট সরকার গঠিত হল, তখন নজরুলকে জন্মদিনে আনা হয়েছিল রবীন্দ্র সদনে। সর্বসাধারণের সামনে নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছিল। আমি রবীন্দ্র সদনের মাঠে আম্রকাননে গিয়েছিলাম। অরুণকান্তিকে গো যোগী ভিখারী, খুব দরদ দিয়ে গিয়েছিলাম। অদ্ভুত একটা এক্সপ্রেশন লক্ষ্য করেছিলাম কবির চোখে মুখে, দু চোখ বেয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ছিল জল। মনে হচ্ছিল এবার জেগে উঠবেন ওই নীরব যোগী। আমারও শিল্পী হিসেবে মনে হচ্ছিল আজ আমি সার্থক। আরও একটি স্মৃতিকথা জানা যায় তাঁর কাছ থেকে। তিনি বলেছেন, জানো আরেকটি স্মৃতি বড় উদ্বেল করে। 1971 সালে বাংলাদেশের টিভি একটি তথ্যচিত্র তুলে ধরেছিল কবিকে নিয়ে। সেদিন ওর সামনে ক্রিস্টোফার রোডের বাড়িতে গান করেছিলাম আমি, কুহু কুহু কুহু কোয়েলিয়া। ওহ, কবির কি অদ্ভুত ভাবাবেগ! উনি বারবার ঘাড় দোলাচ্ছিলেন আর মাঝে মাঝে চিৎকার করে হাত দেখাচ্ছিলেন হারমোনিয়ামের দিকে। ওর হাতে কিছু বইপত্র দেওয়া হচ্ছিল, উনি তা পাশে সরিয়ে রাখছিলেন। মনে হলো ওর গান উনি চিনতে পেরেছেন, ওর স্মৃতিশক্তি ফিরে এসেছে, কিন্তু উনি কথা বলতে পারছেন না। গান শেষ করার পর আমার বুকে জমাট কান্না, কবির চোখেও জল। এই স্মৃতি আমি ভুলতে পারব না।
0: আমরা এখন শুনলাম শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের স্মৃতি কথা থেকে কিছু কথা। আমরা আরো কথা জানব আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে ফিরছি কয়েকটি গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: বাঙালির মননে কাজী নজরুল ইসলামের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম। শুনছেন রেডিও বাংলানেট ডট কম এ কথায় কথায়। আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা এরকমই কিছু কথা শুনব।
1: মাহবুবুল হকের নজরুল তারিখ অভিধান বই থেকে জানা যায়, 1969 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গ সরকার প্রদেশব্যাপী জন্মোৎসব পালন করে আনুষ্ঠানিকভাবে কবি নজরুলকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। কবির বসবাসের জন্য সরকার জমি প্রদান করে এবং গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে। ওই একই বছরে 9ই সেপ্টেম্বর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিশেষ সংবর্ধনার মাধ্যমে নজরুলকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদানের কথা ঘোষণা করে। বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়কে একটি সাক্ষাৎকার গ্রহণের সময় প্রশ্ন করা হয় নজরুলের সঙ্গে তাঁর প্রথম পরিচয় কোন সময়। তিনি তার উত্তরে বলেন, নজরুলের গানের প্রতি আমার অনুরাগ ছেলেবেলা থেকে, কিন্তু ওঁর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ঘটে 1969 সালে। সেদিন রবীন্দ্রসদনে কবির জন্মতিথি পালিত হচ্ছিল। সানিদা অর্থাৎ কাজী সব্যসাচী, নিনিদা অর্থাৎ কাজী অনিরুদ্ধ কবিকে উৎসব মঞ্চে নামালেন। সেখানেই ওঁদের সঙ্গে আমার পরিচয়। সেদিন সন্ধ্যায় কবির ক্রিস্টোফার রোডের বাড়িতে নজরুল গীতি গাইলাম। মোমের পুতুল মমির দেশের মে নেচে যায়, দুর্দীপ বাসিনী নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, আর কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি।
0: আমরা শুনলাম 1969 সালে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের কিছু কথা। আমরা আরো কথা জানব, তবে গানের ওপারে ফিরে আসছি কয়েকটি গান শুনে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল।
2: মোমের

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: radiobanglanet.com এ শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় অনুষ্ঠানে আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমরা আমাদের আজকের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিকের কাছ থেকে শুনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা এরকমই একটি ঘটনার কথা শুনব।
1: ডাক্তার দ্বিজেন্দ্র কুমার রায় তাঁর স্মৃতিকথায় লিখেছেন, নজরুল ইসলামের সংস্পর্শে যেতে পারব আমি কি কোনোদিনও ভেবেছিলাম, কিন্তু সত্যি আমার সৌভাগ্য হয়েছে। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 70তম জন্মবার্ষিকী উৎসব পালিত হচ্ছে দেশে বিদেশে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রথম কবিকে সংবর্ধনা জানালেন রবীন্দ্রসদনে। রবীন্দ্রসদনের উৎসবে কবির সঙ্গে যাবার জন্য আমার ডাক পড়েছিল। আমি কবির ব্যক্তিগত চিকিৎসক গত 4 বছর ধরে। কবিপুত্র কাজী সব্যসাচী আমাকে উৎসবের কয়েকদিন পূর্বে অনুরোধ করে রেখেছেন কবির সঙ্গে উৎসবে যাবার জন্য। আমার সঙ্গে কবির পরিবারের সম্পর্ক ঠিক আপন লোকের মতো। কবি একটি ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকেন, ধুতি পাঞ্জাবি পরে যখন বসেন তখন দেখলে কিন্তু একটুও মনে হয় না আমাদের প্রিয় কবি অসুস্থ। গত জন্মদিনের আগের কয়েকদিন তার একটু উত্তেজনা ভাব দেখা দেয়, ব্লাড প্রেশার নিয়ে দেখি প্রেশার বেড়েছে। কবি তার হাত দিয়ে আমায় পরীক্ষা কাজ চালাতে নিষেধ করেন এবং শব্দ করে বিরক্ত ভাব প্রকাশ করেন। কাজী সব্যসাচী কবির ভাব দেখে বলেন, কবি কয়েকদিন থেকে একটু অন্যরকম, তাকে কি জন্মদিনে বাড়ির বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে? এইদিকে অগণিত জনসাধারণ কবিকে একবার দেখার জন্য অসীম আগ্রহে অপেক্ষা করবেন। অন্যদিকে কবির মানসিক অবস্থা ভালো নয়, অনুষ্ঠান থেকে বের হলে কবির অসুস্থতা বেড়েও যেতে পারে। এইসব কথা চিন্তা করে উপযুক্ত চিকিৎসায় উত্তেজনা কমিয়ে দিয়ে জন্মদিনে তাকে রবীন্দ্রসদনে যাবার জন্য বের করি। আপনজন হিসাবে আমি কবির সঙ্গে সর্বক্ষণ ছিলাম। কবিও বেশ কিছুটা ভালো বোধ করছিলেন। 70তম জন্মদিনের আয়োজন পশ্চিমবঙ্গ সরকার এত সুন্দরভাবে করেছিলেন যে কবির পক্ষে কোনো প্রকার ক্ষতি বা উত্তেজনার কারণ হয়নি।
0: আমরা শুনলাম ডক্টর দ্বিজেন্দ্র কুমার রায়ের স্মৃতিকথা থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 70তম জন্মদিন পালনের কথা। আমরা আরো কথা জানব। ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
4: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
3: ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরু প্রাচীর প্রাচীর বেদী।

0: প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা।
1: গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে।
2: মার হাক হায়দারি হাক, কাঁধে নে দুন্ধুভি ঢাক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।

0: তেরে দেখি ভীমকারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীমকারারই ভিত্তি নাড়ি।
1: লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি।
2: লাঠি মার ভাঙরে তালা,
1: যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

0: পাষাণ বেদি রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
1: রেডিও বাংলানেট.কম এ আমাদের আজকের নিবেদন জন্মদিনের নজরুল। শুনছেন রেডিও বাংলানেট.কম এ কথায় কথায়, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সুমৃতা মল্লিক। তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতি থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব সরজু দেবীর স্মৃতি কথা থেকে এমনই এক জন্মদিনের কথা।
2: সরজু দেবী তাঁর স্মৃতি কথায় লিখেছেন, কাজী তার জন্মদিনের সে উৎসবে আমি গিয়েছিলাম। অনেক দিন, অনেক বছর পরে আবার দেখা হলো কাজী তার সঙ্গে। দেখা হলো বলে ভুল হবে, বলা উচিত দেখলাম তাকে। সেদিন কাজীদার দিকে তাকিয়ে সারা মন প্রাণ আমার বেদনার ঝংকার বেজে উঠল। আমাদের অমন মজলিস মানুষ কাজীদা নীরব ভাবলে সীন ভঙ্গিতে মঞ্চের ওপর বসে আছেন। যে মানুষের চোখ দুটি সদাই ঝিকমিকিয়ে উঠত খুশিতে, দু চোখের হাসিতে যার বিজলি খেলে যেত অহরহ, হাসি খুশি আনন্দে উল্লাসে যে সকলের মন প্রাণ মাতিয়ে রাখতেন সবসময়, সেই মানুষটি যেন সব বিলিয়ে সব হারিয়ে নিঃস্ব নিঃসম্বল হয়ে নিষ্প্রভ চোখে তাকে বসে আছেন। কাজীদার যদি ছড়া চোখ দুটিতে আর কোন আলোর আভা ফুটে উঠছে না। দেখলাম নজরুল জয়ন্তীর খুশিতে সবাই মত্ত, ফুলে ফুলে ভরে গেছে সারা মঞ্চটি, আকাশ বাতাস মুখর হয়ে উঠেছে কাজীদার গানে। জন্মদিনের উৎসবে কোনো ত্রুটি নেই, সবই আছে, সবই হয়ে চলেছে নিয়ম মাফিক, কেবল থেমে রয়েছে বাগিচার সেই বুলবুলের মিষ্টি কণ্ঠস্বর। শুনলাম কে যেন গাইছেন ফুলের জলসায় নীরব কেন কবি। সকলের অলক্ষে আমারই চোখ দিয়ে ঝরে পড়ল অশ্রুধারা, সারা মন প্রাণ ব্যথায় মোচড় দিয়ে যেন বলে উঠল নীরব কেন, নীরব কেন কবি। কাজীদাকে দেখে, কাজীদার দিকে তাকিয়ে একে একে মনে পড়ল কত কথা, কত ঘটনা। ধীরে ধীরে পুরনো দিনের স্মৃতি ফুটে উঠল মনের।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangla Net,

0: রেডিও বাংলায় .com এ শুনছেন কথায় কথায়। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় অনুষ্ঠানে আমাদের নিবেদন জন্মদিনে নজরুল, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সৌমিতা মল্লিক। তার কাছ থেকে আমরা শুনছি বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। আমরা এখন শুনব 1972 সালে ঢাকায় কবির জন্মদিন পালনের কথা।
1: 1972 সালে 24শে মে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আগ্রহে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ ভূমিকায় ভারত সরকারের অনুমতিক্রমে নজরুলকে তাঁর জন্মবার্ষিকীর শুভ লগ্নকে সামনে রেখে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় ঢাকায় আনা হয়। কবির পুত্রবধূ উমা কাজীও নজরুলের সঙ্গে ঢাকায় আসেন। সকাল 11:40 নজরুল ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করলে অপেক্ষমান কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের বিপুল জনতা গগনবিদারী স্লোগান দিয়ে নজরুলকে স্বাগত জানান এবং অজস্র ফুলের মালা, ডালি ও স্তবক দিয়ে কবিকে অভ্যর্থনা জ্ঞাপন করেন। কবিকে ঢাকার ধানমন্ডিতে সরকারি একটি বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় রাখার ব্যবস্থা করা হয়। এখানে অ্যাম্বুলেন্সে করে আনার পর বিপুল ভিড়ের মধ্যে কবিকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে আসেন তৎকালীন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির জন্য দোতলা একটি বাড়ি, একটি গাড়ি, ডাক্তার, নার্স এবং সেবা শুশ্রূষার সব রকমের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সরকারের তরফ থেকে কবির জন্য মাসিক 1,000 টাকা ভাতা প্রদানের কথা ঘোষণা করেন। কবির চিকিৎসা তত্ত্বাবধানের জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়। ঢাকায় কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয় এবং কবি ভবনে প্রতিদিন জাতীয় পতাকা উড্ডীন রাখার ব্যবস্থা করা হয়। কবি ভবনে কবিকে নিয়মিত গান শোনানো ও গাড়িতে করে বাইরে বেরিয়ে আনার ব্যবস্থা ছিল। এতে নির্বাক কবির চোখে মুখে আনন্দের অভিব্যক্তি দেখা যেত। 1972 সালে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উদযাপন উপলক্ষে নজরুল একাডেমি কর্তৃক আয়োজিত নজরুল উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক কবি তালিম হোসেন কর্তৃক অনুরুদ্ধ হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তদানীন্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাণী প্রদান করেছিলেন তার কিছুটা অংশ। নজরুল বাংলার বিদ্রোহী আত্মা ও বাঙালির স্বাধীন ঐতিহাসিক সত্তার রূপকার। বাংলার শেষ রাতের ঘনান্ধকারে নিশিথ নিশ্চিন্ত নিদ্রায় বিপ্লবের রক্তলীলার মধ্যে বাংলার তরুণরা শুনেছে রুদ্র বিধাতার অট্টহাসি, কাল ভৈরবের ভয়াল গর্জন। নজরুলের জীবনে, কাব্যে, সঙ্গীতে নজরুলের কণ্ঠে প্রচণ্ড সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো, লেলিহান অগ্নিশিখার মতো, পরাধীন জাতির তিমির ঘন অন্ধকারে বিশ্ববিধাতা নজরুলকে এক স্বতন্ত্র ছাঁচে গড়ে পাঠিয়েছিলেন এই ধরার ধুলায়। সাহিত্যে সম্মানের সুউচ্চ শিখরে নজরুলকে পথ করে উঠতে হয়নি, পথ তাকে হাত ধরে উর্ধে তুলেছে। মহা অভ্যাগতের মতো তাঁর আগমন নন্দিত হয়েছে। সে এসেছে ঝড়ের মাতন তুলে বিজয়ীর বেশে।

0: the voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো দশ রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: শুনছেন রেডিও বাংলানেট.কম এ কথায় কথায়। আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের নিবেদন জন্মদিনে নজরুল। আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে রেডিও বাংলানেট.কম এর শ্রদ্ধাঞ্জলি। আমাদের আজকের বিশেষ অতিথি ছায়ানট কলকাতার সভাপতি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। তাঁর কাছ থেকে আমরা আজ শুনে নিচ্ছি বিশিষ্ট গুণীজনের স্মৃতিতে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের বিভিন্ন ঘটনার কথা। এখন আমরা শুনব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শেষ জন্মদিন পালনের কথা।
1: 1976 সালের 24শে মে নজরুলের জন্মদিন পালন করা হয়। এই ছিল তার শেষ জন্মদিন পালন। 1976 সালের 29শে অগস্ট কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই জন্মদিনে তাকে তদানীন্তন সামরিক সরকারের পক্ষ থেকে আর্মি ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং চল চল চল গানটিকে বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান হাসপাতালে গিয়ে কবির হাতে ক্রেস্ট প্রদান করেন।
0: আমরা শুনলাম 1976 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শেষ জন্মদিন পালনের কথা। আমাদের সঙ্গে আজ ছিলেন আমাদের বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী সমৃতা মল্লিক। আমাদের সঙ্গে শেয়ার করলেন বিশিষ্ট গুণীজনের স্মৃতি কথা থেকে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের কিছু কথা। আমরা জানলাম মূল্যবান কিছু তথ্য। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জন্মদিনে নজরুল এখানে শেষ করব। দেখা হবে আগামী শনিবার ঠিক একই সময়। চলে আসব কথায় কথায় নিয়ে, হয় সৌভিক না হয় আমি অনামিকা। আর যেতে যেতে কবির কথায় বলি, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল।

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কীরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা। তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ছোটোখাটো বদভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কী করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো কি না বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতু দিদির বিয়ে হয়ে গিয়েছিল, এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা, বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: সুরে সুরে মন ভোলা কোন উতাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতন বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয়, যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনকও। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার আগে, হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলা নাইট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: janaga.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
5: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
6: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
7: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
6: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সব সময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সব সময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কি বলেন? তো রেডিও বাংলানের ডকমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।